আকাশবাণী কৈলাসহর। আজ শুক্রবার, দোসরা শ্রাবণ 1948 শকাব্দ, 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 24শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 42 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

নিরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন, পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর। সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন, তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে শোভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে,

0: স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন।
1: অমৃতবাণীতে আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।

অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশ পানি কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিসুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35, 7:40 ককবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের 8:15, 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন রজনীকান্তের গান, নজরুল গীতি 12:30, দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন চিত্রমালা, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 1:30, 1:40 বাংলা আধুনিক গান সরাসরি প্রচারিত হবে। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন বাংলা ছবির গান, 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থী, 6:30 শুনবেন মনসামঙ্গল, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান 7টায়, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন নাটক, 8:30 নজরুল গীতি, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডি শুনবেন 9:30, রাত 9টায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন কীর্তন, 10:20 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাত অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। ইতিহাসে আজকের দিন 24 জুলাই 1783 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার জননেতা সাইমন বলিভার জন্মগ্রহণ করেন। 1860 খ্রিস্টাব্দে ভারতে আয়কর আইন চালু হয়। 1802 খ্রিস্টাব্দে ফরাসি সাহিত্যিক আলেকজান্ডার ডুমা জন্মগ্রহণ করেন। 1870 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলা সাহিত্যিক মহাভারতের অনুবাদ কালীপ্রসন্ন সিং প্রয়াত হন। 1980 খ্রিস্টাব্দে আজকের দিনে মহানায়ক উত্তম কুমার প্রয়াত হন। 2003 খ্রিস্টাব্দে অভিনেতা সমীর বঞ্জ প্রয়াত হন। 1937 সালে আজকের দিনে ভারতীয় অভিনেতা মনোজ কুমার জন্মগ্রহণ করেন। 2001 খ্রিস্টাব্দে আজকের দিনে 14 জন LTT জঙ্গির আক্রমণে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বন্দরনায়ক এয়ারপোর্ট 11টি এয়ারক্রাফ্ট ধ্বংসপ্রাপ্ত হয় এবং 315টি এয়ারক্রাফ্ট ক্ষতিগ্রস্ত হয়।

আজ দিনে মাচু পিছু আবিষ্কার এবং অ্যাপোলো 11 মহাকাশযানের সফল প্রত্যাবর্তন। 1206 খ্রিস্টাব্দে আজকের দিনে সুলতান কুতুবুদ্দিন আইবেক দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সিংহাসন আরোহণ করেন। 1861 খ্রিস্টাব্দের আজকের দিনে ঐতিহাসিক নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লং কারারুদ্ধ হন। 1911 সালে আজকের দিনে মার্কিন অভিযাত্রী হিরাম বিনগ্যাম পেরুর প্রাচীন ও রহস্যময় ইনকা সভ্যতার শহর মাচু পিছু আবিষ্কার করেন। 1969 সালে আজকের দিনে চাঁদে প্রথম মানুষ পৌঁছে সফলভাবে অ্যাপোলো 11 মহাকাশযান প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। 1974 খ্রিস্টাব্দে আজকের দিনে ওয়াটারগেট কেলেঙ্কারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে হোয়াইট হাউসের ট্যাপ জমা দেওয়ার নির্দেশ দেয়। শুনলেন ইতিহাসে আজকের দিন।

ব্যাপারে বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, নিট কেলেঙ্কারি, বিডিওর বার্তায় প্রধানমন্ত্রীর নয়াবিলের প্রতিশ্রুতির পরেই অনশন প্রত্যাহার করল।

করেন ওয়াংচুক। নিট কাণ্ডে দেশজুড়ে পাল্টা প্রচার শুরু বিজেপির। এ রাজ্যে অশান্তির চেষ্টা হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী তাপস রায়। আর্জেন্টিনা ফুটবল সংস্থায় 2900 কোটির দুর্নীতি, জেরা করা হয়েছে সভাপতিকেও। ফাইনালে হেরে বিতর্কে মেসির দেশ। ভারতের ইথানল বিপ্লবে জ্বালানি আছে, নেই গাড়ি। তিরিশ বছর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে ছাত্র আন্দোলনের নেতৃত্বে ধর্মেন্দ্রের পথেই ধর্মেন্দ্রকে সরাতে তৎপর আরশুলারা। পুরসভা পঞ্চায়েতের প্রধানেরা আর জন্মমৃত্যুর শংসাপত্র দিতে পারবে না, সিদ্ধান্ত নবান্নের। উড়ার 9 মিনিটের মধ্যে 2 টুকরো হয়ে আশ্রে পড়ে সমুদ্রে। অতলান্তিকে হারানো সেই বিমানের খোঁজ মিলল 74 বছর পর। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর অবশেষে টি-20 জিতল শ্রেয়সের ভারত, প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান ভৈভবের।

0: প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের বাংলা এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

0: শেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনম ওয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির ওপর 10% শুল্ক আরোপ করেছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে জমা পড়েছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগকে নির্দেশ দিয়েছে। বিভাগকে लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024 আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, রাউস অ্যাভিনিউ আদালতের বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রোফার বালিগা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য একটি বিশেষভাবে মনোনীত ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। এর আগে শ্রী বালিগা 30,000 কোর্টের মধ্যস্থতা কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক হিসেবে কর্মরত ছিলেন। ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্ব পালনের জন্য তাকে রাউস অ্যাভিনিউ কোর্টে বিশেষ বিচারক হিসেবে বদলি করা হয়েছে। সমাজকর্মী সোনম ওয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছে অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। মন্ত্রীরা দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি হ্রাস বিষয়ক ব্রিক্সের যৌথ বিবৃতি প্রকাশ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ওড়িশার উপকূলবর্তী APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতি সম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDO এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। টোম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। উৎপাদন, ওষুধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন, কৃষিপণ্য উৎপাদন, সার, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণে ভারত ও রোমানিয়া সম্মত হয়েছে। দুই দেশ আগামী 3 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
1: আর্থিক সহযোগ আমাদের সাঝেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হামনে ব্যাপার ও নিবেশ কো বাড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোঁ কে উদ্যোগ জগত কে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রোৎসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: ভারত একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার WTO-এ ভারতের 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা সংক্রান্ত চূড়ান্ত অধিবেশনে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, WTO-র সংস্কার প্রক্রিয়া অবশ্যই উন্নয়ন কেন্দ্রিক হতে হবে, উন্নয়নশীল দেশগুলির জন্য নীতি নির্ধারণের প্রয়োজনীয় স্বাধীনতাও বজায় রাখতে হবে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ 17টি দেশের ক্ষেত্রে এই 10% শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের উপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের উপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম 6%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। গুন্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়াপিঠা নিবেদন করা হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এডিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লাভলিনা বড়গোহাইয়ের নেতৃত্বে ভারতীয় দল এডেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রশ্নপত্র ফাঁস রুখতে ফাস্ট্র্যাক আদালত গঠন এবং অপরাধীদের কঠোর শাস্তির লক্ষ্যে সংসদে নতুন খসড়া বিল আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পর 27 দিনের মাথায় হাসপাতালে অনশন প্রত্যাহার করলেন সমাজ সৈনিক সোনম ওয়াংচুক। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে নেওয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সোনম দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন। দিল্লি হাইকোর্ট আজ ঘোষিত ফাস্ট্র্যাক কোর্টটি বিজ্ঞপ্তি দিয়ে চালু করেছে। আজ উল্টো রথ, এর মধ্য দিয়ে সমাপ্তি হবে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসবের। উল্টো রথ উপলক্ষে বিকেলে আগরতলার জগন্নাথজিউ মন্দিরে ইস্কনের উদ্যোগে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে এবং আশ্রম চৌমুহনির হরেকৃষ্ণ ইস্কন মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ নিয়ে সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে ও মন্দিরে ফিরে যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসের ডানের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভারত ও রোমানিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য চুক্তি বিনিময় করেছে, যা দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে রাষ্ট্রপতি তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে রোমানিয়ার বুখারেস্টে পৌঁছলে কোট্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ দেশের যুব সমাজের কঠোর পরিশ্রম, মেধা এবং ভবিষ্যৎ রক্ষায় সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন। গোমতী জেলার টিপানিয়া ব্লক এলাকায় ভিভিজি রামজি প্রকল্পের মাধ্যমে বছরে 125 দিনের শ্রম দিবস নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্লকের বিডিও জানান, ব্লকের 19টি গ্রাম পঞ্চায়েতে মোট 12,287 জনের জব কার্ড রয়েছে, এর মধ্যে সক্রিয় আছেন 10,331 জন। বৈঠকে ঋণী অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি আরও বেশি সংখ্যায় স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তার আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করা হয়। আগরতলা 71 ত্রিপুরা গার্লস এনসিসির ক্যাডেটদের জন্য গতকাল অস্ত্র প্রদর্শনী উদ্বুদ্ধকরণ বক্তৃতার আয়োজন করে আসাম রাইফেলস। আসাম রাইফেলস জানিয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 350-এরও বেশি এনসিসি ছাত্রী অংশ নেয়। এই কর্মসূচিতে ক্যাডেটদের বিভিন্ন ধরনের পদাতিক অস্ত্র ও সামরিক সরঞ্জামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসাম রাইফেলসের এক নারী জওয়ান আসাম রাইফেলসে কীভাবে যোগদান করা যায় শীর্ষক বক্তব্য পেশ করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র এবং অন্ত্যোদয়ের আদর্শকে সামনে রেখে প্রান্তিক মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। গতকাল উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে এক বৈঠকে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, শক্তিশালী সংগঠনই হল ভারতীয় জনতা পার্টির সাফল্যের ভিত্তি, তাই দলের প্রসার ঘটাতে বৈঠকে বুথগুলিকে আরও শক্তিশালী করার প্রয়োজন বলে গুরুত্ব আরোপ করেন শ্রী চৌধুরী। খোয়াই জেলার গতকাল থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে অফিস জেলা খাদ্য গুদামে ধান ক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় সেখানে জানান, এবছর খোয়াই কৃষি মহকুমায় ধান ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে 1200 মেট্রিক টন, এর মধ্যে খোয়াইয়ে 900 মেট্রিক টন এবং রামচন্দ্রঘাটে 300 মেট্রিক টন ধান কেনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ আজ পর্যন্ত তাদের মতামত পাঠাতে পারবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এবং ত্রিপুরা পুলিশের গতকালের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি 1-1 গোলে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। আবহাওয়ার খবর, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মিয়া বিনে কাইথাম হাকতর বেড়াইমা পাই থাক বখাগ রোমানিয়ানী রাজাখর বুখারেষ্ট থাং সগৈকা কস্ত্রুসেনী প্রসাদ রাষ্ট্রবক্রকন গার্ড বনার ইয়াফার জাখা আবনি ইয়াগুলো ব রোমানিয়ানী রাষ্ট্রবক্রক নিকুসুর দানের বাই লুকুয়া দং বেড়েমনি ককলাম সালাইমাও মানজাখা ককলাম সালাইমানী ইয়াগুলো সয়শিলাম তাং সেপ্তেই থংনি বাবায় চুবাচুক রাখ লাইনাও কনই হাকত নিবিসিংগ ক খালাইমুঙ্গ মুংসয় অংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি ভারত রোমানিয়া বিজনেস ফোরাম কক নারাগানো তে আরও ভারতনি তংনাইরক বাই ককলাম সালাইয়ানো রাষ্ট্রবক্রকনি অ বেড়াইনা থাংমা বাই ভারত রোমানিয়ানী বিসিংগ বানিয়া রাংবক সিনমুং নাইমুথাং ক থুম তাং সেপন খবৈ জুদা জুদা নাংকুকমা দেখিল হালক তৈব ক্রাগঙ্গান হনে খাকা জাগো সঙ্গমুং কাংবলাই কেসে কেরেং ইংমানো কাসুনাও ফাস্ট্রেক দরবার নক সংসানা তেই আবোবাই গদালজাক রকন রাখ ইয়াপ্রি নাহারনানো নাহারই সংসদ কতাল খসরা বিল তুবুনাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী কক রুমাবাই সালনৈ চি স্নী বিশিঙ্গ সাক হামনগ তাবুক তংজাক সুনম ওয়াকচু বিনি চায়া তংমানো রসাবই নাহারকা মন্ত্রীবক্রক্ত কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডাতে জিতেন্দ্র সিংনি মানজাক মুম্বাই নাহারজাক ও ইয়াপ্রিন লামসকা সুনম তৈ হাকতনি লুকুরক্ন টংকচাংনি বিশিংতৈ আবন রসাবই নাহারনানী কবকমুং নারেখা দিল্লি হাইকোর্ট তিনি সাকলাইজাত ফার্স্টেক কোর্টনি অ ককমুংন চলখলাই রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা পুর নাইখ্রাইনি বাকি জুদা জুদা লুকু হামক্রাই তাংবুতাংতেই বেখ্রেপনো চেঙ্গে রেখা আবনো রেগৈ আগরতলানী স্বামী বিবেকানন্দ থংকলাব সংসাজাক পান্দাব ব সাকা কখরাং কিচিংতাই সাপসূত্রা ত্রিপুরা সামতি সেনানি হাপাং কগ্রজাক মন্ত্রী অক্রা সাকা হাস্তে হাপাং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী নাহার মুগ্ন রেগৈন লুকুরকনি হামক্রাইনি বাকি সামংতাঙ্গি তঙ্গ পান্দাব কক নারেখা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকসং পান্দাব মন্ত্রী অক্রা মানি হামিয়া থুমনাই রক্ন কখরাং সেংক্রা খনৈ বুমুং রেখা আবনো কারিব মানি হামিয়া থুমানি বাগৈ খুং বাচিসা চিকন মালখুং আমার আগরতলা এপতেই থামপুইক্রি আগরতলা সামুবুতাংন চেঙ্গে রেখা পান্দাও মন্ত্রীয়করা ভার্চুয়ালটি চান্দিনী মুরা মানি হামিয়া তনিমানি সেন্টার নব চেঙ্গে রেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি নৈচিদক শালমারি ককতিশালী ফুংদাম চিসাও আকাশবাণী মান কি বাত পান্দাও হা কতরতে বুই হা কতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মান কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসকমা খাকামা কক মান কি বাত রহরনানি কবখা মাই গভ অপেন ফোরাম এবার নমো এপসো লুকুরকনি ওয়ানসক মুরক রহরই মানবায়ানো তিনি ফেরা রথ আবনি বিশিংতিন পায়ানো সালচুকুরমৈ রথযাত্রা তের আবনরগৈ তিনি সারিগ আগরতলা জগন্নাথ জিউ মান্ডব ইস্কননি চেতনবাই আগরতলা পূর্বাসা নকলানি সিমি তেই আশ্রম সমূহনী হরে কৃষ্ণ মান্ডব নিসিমি মতাই জগন্নাথ বলভদ্র তে সুভদ্রান নাইথক চিথিজাক রথ বাই আউলিনি জুদা জুদা লামা বেড়াই রেউই মান্ডব কিফিলি তুবো জাগানো তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জুলাইবাড়ি ব্লকনি কোয়াইফাং আমচাইও ওয়াতৈ ওয়াউই দেরামাও ক্লাইজাক লামানো খবৈ জুদা জুদা হামক্রাই গনাং সামুং তাংজাগৈ তংমানো মিয়া বেড়াই নাইখা বেড়াই নাইমা পাইয়ে তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ানি তৈদুলমুংবাই কোয়াইফাং দাগবাংলুও কাইসা ককলাম সালাইমা পান্দা সংসাজাখা আরও জুলাইবাড়ি ব্লকনি ভিডিও নখবৈ জুদা জুদা নাইখুংনি অফিসারতে জুদা জুদা থংরং বদলনি আদংরক মানজাখা তাং মন্ত্রী টিঙ্কুরাই মিয়া উনকৌটি হাঙ্কর চন্দীপুর বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা আমচাই বেড়াই নাইখা বেড়াই নাইমা জোড়াবিনি লগে তংখা চন্দীপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন উনকৌটি হাঙ্কর নাইকল ফাং আকসং কক সাবজা খাপাংনি তাংবতাংরক চাসারনাতেই ইং তংমার সামুং রক্ন তৈয়ৈ সাইমানৈ নাহারকা ব লুকু হামক্রাইনি বাকি নাহারজা খাপাংনি তাংবতাং রক্ন মুখ থাঙ্গ চাসারনানি সাকা ফানবক্সিনকা মচাং মন্ত্রী গুমতি হাঙ্কর তেপানিয়া ব্লক আমচাইও বিভিজি রামজি তাংবুতাংনি সেববাই বিশিব সালসারা নৈ চিবানি তাং সামুং খ্লাইরানানী নাহারৈ মিয়া জুদা জুদা নাইখুংনি অফিসার রক্নতৈ কাইসা ককলাম সালাইমা সংসা জাখা ককলাম সালাইমাব ব্লকনি ভিডিও শাখা ব্লকনি খুং চিচুকু কামি পঞ্চায়েত বেবাগৈ কাইচিনী সাই নৈরা চার চিসিনী লুকুরকনি জব কার্ড তঙ্গ ককলাম সালাইমাও লাকাইডমা রাইদা লাইতে সাতেই দজা খ্লাইমানি লগে লগে তৈব কবাংখাই বাই থাং চুকজাক বদলন রাং থংতৈ চুবাচু খাইনানি শাখা ফান বক্সিন জাখা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক অরণি ওলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাও মিয়া ফ্রেন্স ইউনিয়ন ক্লাবতে ত্রিপুরা পুলিশ নিবিসিং থংলাইমা দ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজাক থংলাইমাও সা সা গোল মানেই বদলনৈন পয়েন্ট বাগৈ নাহারলাইও তাবুক নবার তিবারনি ককতুমা

0: নবাতিবারনি শিকাংবাড়ি নিকক মুঙ্গ সাজাকা বস্কাং দামনৈ চিব্রিয় সালথাং গুমতি সিপাহী জলাতে সালগ্রাহাঙ্কর কবাং বাতৈ বাউইমানো তিনি সালনি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গইমানো আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককব্রকবাই ককতুমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্রাবণী সেন।

0: Now the refugees at Meghalaya Pineapples achieve another milestone. Fruit now available on Swiggy Instamart in Bangalore. And with that, we end the news bulletin from Akashvani Shillong. Have a nice day.
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, পরে উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

কথা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এর অব্যাহত।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা প্রতিদিন পথে বের হই, অনেকেই ছোট গলি বের হই অথবা অনেকেই বড় রাস্তায় হাঁটি, গাড়ি দিয়ে চলাচল করি। আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে গাড়ি চলাটা একটা বিশাল ব্যাপার এবং সেই বিভিন্ন যোগাযোগ, বিভিন্ন স্থানের সঙ্গে বিভিন্ন জায়গার যোগাযোগ, চলাফেরা, এই জন্য গাড়ি খুবই প্রয়োজনীয়। অথবা সাইকেল, অটোরিকশা, বিভিন্ন ধরনের যানবাহন আমাদের দরকার লাগে। কিন্তু সেই যানবাহন চলাচলেরও তো কিছু নিয়ম থাকে, আর তার মধ্যে কিন্তু একটা আছে আমাদের স্পিড ব্রেকার। তো শ্রোতা বন্ধু, আজকে আমরা সেই স্পিড ব্রেকার নিয়েই কথা বলবো। স্পিড ব্রেকারের কাজটা কী বা রাস্তায় এই স্পিড ব্রেকার দেবার গুরুত্বটাই কী, তো জানবো আপনাদের কাছ থেকে। আর অবশ্যই অনুষ্ঠানে শুনে ফোন করবেন, আর যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটাই অংশগ্রহণ করবেন। দেখি আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি। আর আসলে ফোনটা লেগে গেলে মনটা একদম ভালো হয়ে যায়।
0: হ্যাঁ,
1: অপেক্ষায় থাকি কখন 11টা বাজবে আর আপনারা ঘোষণা করবেন সুরের বেলা।
0: ভালো লাগলো শুনে।
1: তো দিদি আগে গানের কথাটা বলে
0: দিন। বলুন কি গান শুনব।
1: আজকে রবি ঠাকুরের একখানা গান শুনতে চাই। রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে সুরের তরি, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনে দিন। গানটা হচ্ছে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো জোরে। অনেক শিল্পী গেয়েছেন গানটি দিদি, তো আমাকে যদি আপনি শুনিয়ে দিন।

0: আমার ভীষণ প্রিয় শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, এখন তাহলে খুব ভালো লাগছে।
1: ঠিক আছে, দেখছি কার কার গাওয়া গান পাই।
0: আর স্পিড ব্রেকারের কথা বলছিলেন, শুনছিলাম তো, মাঝে মাঝে যে স্পিড ব্রেকার গুলো দেওয়া হয় রাস্তার মধ্যে, তো গতিটাকে একটু কমানোর জন্য, গতি যদি কম হয় গাড়ি বলুন মোটর বাইক বলুন, তাহলে সামনে যদি কিছু পড়ে যায় তাহলে কিন্তু খুব সহজেই কন্ট্রোল করা যায়, নিজেরও ক্ষতি হবে না অন্যেরও ক্ষতি হবে না। আর গতি যদি বেশি হয়, গতির মধ্যে সামনে যদি কিছু পড়ে যায় তাহলে কিন্তু বাইক কন্ট্রোল করা যায় না, ছিটকে কোথা থেকে কোথায় চলে যায়।
1: তো স্পিড ব্রেকারটা অবশ্যই
0: আকাশবাণীর মাধ্যমে শ্রোতা বন্ধুদের বলবো, সবসময় ধীরে ধীরে চালাবেন, আর সামনে যে ড্রাই জংশন রয়েছে সেগুলোর দিকে একটু বেশি খেয়াল করবেন।
1: অবশ্যই,
0: ধরুন আপনি সোজা যাচ্ছেন, ডান দিকেও একটা রাস্তা রয়েছে বাঁ দিকেও একটা রাস্তা রয়েছে, তো আপনি তো সোজা যাবেন, তারপরেও ডান দিকে বা বাঁ দিকে চট করে কেউ যাতে চলে না আসে বা চলে আসতেও পারে সেটাও মাথায় রাখতে হবে।
1: তো এক কথায় স্পিড ব্রেকারের গুরুত্বটা অবশ্যই আছে, আর দুর্ঘটনা এড়াতেই আপনি বলছেন বেশি দরকার। তো ঠিক আছে, আর আপনার পছন্দের শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে পেলাম না, অন্যান্য শিল্পীর কণ্ঠে আছে, অনেকজনের কণ্ঠে আছে।
0: ঠিক আছে, যে কোনো শিল্পীর কণ্ঠে দিয়ে দিলে হবে দিদি।
1: আচ্ছা ঠিক আছে, দিচ্ছি।
0: শ্রাবণী সেনের রয়েছে দিদি,
1: শ্রাবণী সেন দেখছি,
0: উনি আমার ভীষণ একদম প্রিয়
1: শিল্পী। শ্রাবণী সেন
0: বা শ্রীকান্ত আচার্য গেয়েছে?
1: হ্যাঁ, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আছে।
0: আর এই মধুর গানটি
1: শ্রাবণী সেনের কণ্ঠেও আছে, কার কণ্ঠে দেব, শ্রাবণী সেন নাকি শ্রীকান্ত আচার্য?
0: শুনিয়ে দিন,
1: কার কণ্ঠে শোনাবো, শ্রাবণী সেন আছে, শ্রীকান্ত আচার্য?
0: হ্যাঁ, শ্রাবণী দিদির কণ্ঠেই শুনিয়ে দিন।
1: ঠিক আছে, অবশ্যই পাঠাচ্ছি আপনার পছন্দের গান।
0: আর এই গানটা দিদি আপনাকে শোনাবো আমাদের নিরঞ্জন গোস্বামী মহাশয়, রাজেন্দ্র ভাই পেচাতল থেকে, পিন্টু সিনা, আর
1: ঠিক আছে, সব্বার জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান, ভালো থাকবেন, কথা হবে আবারও, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো নিশ্চয়ই আপনি ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তো প্রথমে গানের কথা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে আমাকে শুনে দেবেন শুকনো পাতায় নূপুর পায়ে, একটা নজরুল গীতি। একটা অনুরাধা পড়াল কণ্ঠে হলে ভালো হয়। আর বিশেষ করে এর অনেক গুরুত্ব রয়েছে, যেমন গতি কমানো, যেমন গাড়ি অনেক গতিতে চলে সেই স্পিড ব্রেকার যখন থাকে, তাহলে যখন দেখবেন যে ওরা 60 বা 80 স্পিডে থাকে, তখন ওই স্পিড ব্রেকার দেখে হয়তো তারা গতিতে মানে কমিয়ে আনে। তারপর দুর্ঘটনা রোধ করার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর পথচারীদের নিরাপত্তা রাখার জন্য কিন্তু, যেমন স্কুল কলেজ হোক বা হাসপাতাল হোক, ছোট ছোট বাচ্চারা থাকে রাস্তা চলাচল করে, সেই জন্য কিন্তু স্পিড ব্রেকার গুলো দেওয়া হয়, যাতে সেখানে ওরা ভালোভাবে মানে পার হতে পারে সেজন্য কিন্তু। আর সতর্কতা তো যাতে পথচারীদের মধ্যে তৈরি হয়, সেজন্য কিন্তু মানে এই স্পিড ব্রেকার গুলো রাখার মানে অতি প্রয়োজনীয়। সেজন্য কিন্তু সেটা সতর্ক বার্তা দেওয়ার জন্য সেই স্পিড ব্রেকার গুলো রাখা হয়।
0: দারুণ বলেছেন। তো ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। ভালো থাকবেন।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার।

0: সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। হ্যালো,
1: আমি চন্তল বইতলা থেকে রোহন বিশ্বাস বলছি।
0: হ্যাঁ বলো। হ্যালো, কে গান শোনাবো?

0: ভালো আছেন দিদি?
1: হ্যাঁ ভালো আছি।
0: আজকে আমি জুবিন গার্গের একটা গান শুনবো,
1: কোন গান?
0: একটু যে কোনো একটা গান দিলেই হবে।
1: গানের লাইনটা বললে সুবিধা হবে। জুবিন গার্গের বাংলা কোন গান?
0: মন মোর রসনা।
1: মন মোর রসনা জুবিন গার্গের। আচ্ছা দেখছি। আর আমাদের অনুষ্ঠানের বিষয়টা বলতে পারবে?
0: না দিদি।

0: মন মরো শোনা।
1: মন মরো শোনা জুবিন গার্গের। আচ্ছা দেখছি। আর আমাদের অনুষ্ঠানের বিষয়টা বলতে পারবে?
0: না দিদি, আমি অনুষ্ঠানের বিষয়টি বলতে পারবো না।
1: কেন, অনুষ্ঠান প্রথম থেকে শোনা হচ্ছে না? সেটাই তো।
0: আমি তো পড়াশোনা যাই আছে তো।
1: হ্যাঁ, তুমি পড়াশোনা করো?
0: হুম,
1: কোন ক্লাসে?
0: সেভেন।
1: ক্লাস 7।
0: হুম
1: তো রাস্তা দিয়ে নিশ্চয়ই স্কুলে যাও?
0: হ্যাঁ
1: তো রাস্তার মধ্যে স্পিড ব্রেকার দেখতে পাও তো?
0: হ্যাঁ
1: তো স্পিড ব্রেকারটা কেন দেওয়া হয় এটা জানো? আমাদের আজকের বিষয়টা কিন্তু এটাই, স্পিড ব্রেকার কিসের জন্য দেওয়া হয়?
0: স্পিড ব্রেকার তো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য না দিদি।
1: হ্যাঁ, এই তো, তাহলে বলতে পারবে না বললে, কারণ অনুষ্ঠানটা প্রথম থেকে শুনছিলে না তাই। তো ঠিক আছে, গান পাঠিয়ে দিচ্ছি, অনুষ্ঠান শোনা শুনি ফোন করবে।
0: ঠিক আছে দিদি, রাখছি, নমস্কার।

0: চুরির ভেলা। হ্যালো, হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: ভালো আছেন?
1: জেলার কথা কথা বলছি।
0: ভালো আছেন তো?
1: ভালো আছি। আপনি আপনি তো ভালো আছেন না?
0: হ্যাঁ ভালো আছি।
1: ভালো আছেন, সুস্থ আছেন? আর বিশেষ করে যদি সত্যি কথা বলতে গেলে একটা কথা বলি, আপনার অনুষ্ঠানে আসলে অনুষ্ঠানটা খুবই ভালো হয়। কত মানে বিশেষ করে সেটাই ভালো লাগে যে আপনি একটি বিষয় নিয়ে অনুষ্ঠানে বসেন।
0: ধন্যবাদ।
1: ভালো বুঝা যায় কি জানেন, যে সকল শ্রোতা বন্ধুরা হয়তো বা মানে অনুষ্ঠান শুনছেন, কতটুকু গুরুত্ব সহকারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি।
0: একদম ঠিক বলেছেন
1: না দিদি ভাই? আসলে আমি শুধু টেলিফোন করলাম আর কথা বললাম আর যে নামটা গেস্টের মধ্যে লিখে দিলাম তা তো হয় না ভাই।
0: সেটাই
1: আসলে দেখুন, আমি বলি একটা কথা, যেমন বিশেষ করে হয়তো বা গরিবদের জন্য স্যাংশন হলো কিছু সরকারের তহবিল থেকে, কিন্তু ধনীরা পেয়ে গেল, দরিদার কপাল খুলে যায়, এই এইভাবে অনুষ্ঠান কি মানে কোন আজকে আপনি বিষয় রেখেছেন, আমি তো ঠিক বলতে পারবো না রে ভাই, আমি তো শুনিনি, আমার এফ আসছে না, এই করছে অনেক অজুয়া। আসলে দেখুন খুব ভালো একটি মানে আপনি অনুষ্ঠান করছেন, বিশেষ করে ওই যে একটা বিষয় নিয়ে ঢুকেন, এইভাবে ঢুকবেন আমি মনে করছি আপনাকে। আর আপনার বিষয় নিয়ে আমি অন্য আপনাদের আকাশে অন্য অ্যাঙ্কার কেমন বলেছি যে সমাজি যেভাবে অনুষ্ঠান চালিয়েছেন মানে কি বলবো একদম মানে আপনাদের সবার থেকে সমাজি ভালো অনুষ্ঠান চালাচ্ছেন, কারণ এই যে একটা বিষয় নিয়ে অনুষ্ঠান দিচ্ছেন কোন বোঝা যায় যে
0: এরকম বলবেন না, এরকম বলবেন না, সবাই ভালো করে।
1: এই তো ঠিক আছে, সবাই ভালো করে ঠিক আছে, আমি বলে ফেলেছি কারণ বিষয় নিয়ে বসেছেন আপনি কত ভালো, তখন পরীক্ষা করা যায় কোন শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান গুরুত্ব সহকারে শুনছেন সেটাই আর। আচ্ছা ঠিক আছে, আমি কথা বাড়াচ্ছি না, আমি বলবো প্রথমে আপনাদের গানের কথা বলে ফেলি। আজকে আমাকে গান শুনিয়ে দেবেন, আজকে আমার ঘরে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করছি। এই তো ঠিক আছে, আমরা তো ব্রাহ্মণ লোক, আমাদের প্রতিদিন করতে হয় বিষ্ণু পুজো।
0: আজকে তো ফেরার রথ, জগন্নাথ জগন্নাথ মহাপ্রভু নিজের বাড়িতে ফিরছেন আজকে,
1: মহাপুর আজকে উত্তরত, তিনি মাসির বাড়িতে ফিরত ওনার বাড়িতে যাবেন, আর আগামীকাল আবার শ্রীহরি ভগবান তিনি অনন্ত সিদ্ধে যাবেন। আসলে দেখুন বারো মাসে তেরো পার্বণ, তার চেয়ে আরো বেশি পার্বণ হয়। আচ্ছা আমাকে গান শুনিয়ে দেবেন প্রতীক ছবি থেকে, প্রতীক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি, এরকম বাপুলিয়া
0: তুমি কৃষ্ণ।
1: আর এবারে আমি প্রাসঙ্গিক কথায় আসি আপনাদের, আজকের যে বিষয় রেখেছেন আপনি স্পিড ব্রেকার, রোডের মধ্যে রাস্তা দেওয়া হয় না, আসলে দেখুন সেটা দেওয়া হয় বিশেষ করে হয়তো বা যেমন মনে করুন হয়তো বা এখানে দোকানপাট বা মানুষের সমাগম রয়েছে, এখানে যদি হয়তো বা যেখানে মানুষের বেশি সমাগম রয়েছে এখানে যদি মানে কোনো যানবাহন যদি স্পিডে চলে যায় তখন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতেই পারে, তার জন্য এখানে স্পিড ব্রেকার দিয়ে রাখা হয় যাতে স্পিড ব্রেকার দেখে চালক যাতে একটুখানি ব্রেক মারেন অন্যকে বাঁচানোর জন্য। কারণ দেখুন কিন্তু বর্তমান যুগে কি বলবো আপনাকে, স্পিড ব্রেকার দিয়েও কিন্তু মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না, তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে মানে ইয়ে করে। আসলে দেখুন অনেকজন রয়েছে নিজের গাড়ি নয় তো অন্য গাড়ি চালাচ্ছেন, এই ধরনের মানুষের কোনো মায়া নেই দয়া নেই, এইভাবে মানে চালিয়ে যান, তবে যতটুকু মানে স্পিড ব্রেকারে কিছুটা হয়তো আমরা রক্ষা পেয়ে যাই বিশেষ করে প্যাসেঞ্জাররা।
0: হ্যাঁ প্যাসেঞ্জার রক্ষা পেয়ে। আরেকটা ব্যাপার আছে, আপনি যে কথাটা বললেন স্পিড ব্রেকার দিয়েও আটকানো যাচ্ছে না, সেখানটা কিন্তু যারা বসে থাকেন তাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়, এত স্পিডে গেলে স্পিড ব্রেকারের উপর দিয়ে ঝাঁকুনিটা কিন্তু যারা বসে আছেন প্যাসেঞ্জার আছেন তাদের অনেক গায়ে লাগে। হ্যাঁ সেটা, সেক্ষেত্রে অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক রোগী থাকেন, তাদের অনেক ক্ষতি হয়।
1: দিনের পর দিন যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিদিন, আসলে দেখুন তার হিসেব কিন্তু পুরোপুরি পাচ্ছি না, কিন্তু অনেকজন প্রাণ হারাচ্ছেন প্রতিদিন কিন্তু সড়ক দুর্ঘটনায়। তাই আজকের দিনে যেহেতু আপনি

0: রেখেছেন এই স্নিগ্ধতার, তাহলে বলি কি আমি নিরাপদ সড়ক চাই। আর বন্ধুরা, এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসের শুনছেন আপনারা, হয়তো বা আপনারা যারা গাড়ি চালাচ্ছেন বা আপনাদের পরিবারের কেউ গাড়ি চালাচ্ছেন, আপনারা এই অনুষ্ঠান ঠিকঠাক ভাবে শুনুন, আর আপনারা যানবাহন নিয়ন্ত্রণে চালান, আপনি বাঁচুন এবং অন্যকে বাঁচান, সেটাই আমার সকলের প্রতি।
1: অনেক ধন্যবাদ
0: আপনার মাধ্যমে। ঠিক আছে দিদি ভাই, আর আমি এই মুহূর্তে কারো নাম নিচ্ছি না, আর এতিয়া মুহূর্ত যে সকল হুতা বন্ধু আকাশবাণী কৈলাস শহর টিন করে আসি, সকল বন্ধু সকললৈ মই শুনিব। ঠিক আছে, আপনি
1: ভালো থাকবেন, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো হ্যালো
1: ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি ধর্মনগর আনন্দবাজার থেকে বলছি, সুশান্ত দেবনাথ।
0: ভালো আছেন?
1: ও ম্যাডাম, ভালো আছি, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। কি গান শোনাবো আজ?
1: একটি গান শুনতে চাই।
0: কি গান বলুন। হ্যালো হ্যালো,
1: গানটি হলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এরকম একটি গান।
0: জয় জগন্নাথ।
1: আমার সঙ্গে শুনবেন কৈলাসর থেকে আশুতোষ দাদা, সঙ্গীতা দিদিভাই, পিন্টু ভাই, অভিনয় দাদা ধর্মনগর থেকে। আপনি শুনবেন।
0: আমরা সবাই শুনবো, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয়টা তা নিয়ে কিছু বলুন।
1: এটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। আপনি যে কথা বলেছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলেছেন ম্যাডাম। পিরিয়ড বেকার আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এখন এখন তো ম্যাডাম প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। ওনারা যদি একটু দেখে শুনে গাড়ি বা যানবাহন চালান, অ্যাক্সিডেন্ট হবে না, মানে আমরা নিজেও বাঁচব। মানে যারা মানে কত যাত্রী আছেন, ওনারা সুরক্ষিত থাকবেন। তখন তো প্রতিনিয়ত এরকম হচ্ছে ম্যাডাম।
0: ঠিক আছে, তাহলে মানে এটাই বলতে চাইছেন যে স্পিড ব্রেকারের অবশ্যই গুরুত্ব আছে।
1: আর সবাই যাতে হেলমেট মানে লাগিয়ে বাইক বা গাড়ি স্কুটি চালান। কিন্তু এখন তো ম্যাডাম প্রায় প্রতিনিয়ত অনেকেই মানছে না, স্পিড ব্রেকার দিয়ে চলে যাচ্ছে স্পিডে। আর
0: হ্যাঁ সেটাই তো, মেনে চলাটা উচিত, তাই জন্যই তো আমাদের অনুষ্ঠান। তো ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি পছন্দের গান, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
1: রাস্তাতে বেরোতে লাগে ভয় দিদি ভাই।
0: হ্যাঁ, রাস্তাতে বেরোতে ভয় লাগে, সেই জন্যই তো স্পিড ব্রেকার।
1: সেই তো, এটা তো দিদি ভাই বলারও পক্কায় থাকে না, বেরোলে তো অসম্ভব, ফের আগে খেয়ে যাইতো। আমরা অবিনাশ ভাই খুব সুন্দর বলেছেন।
0: তো কি গান শোনাবো আজ? আর নামটা বলুন, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার নাম বলা হয়নি।
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস দিদি ভাই। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গান।

0: নামবো গ্রামচারা, ওই রাঙামাটির পথ।
1: ঠিক আছে। আর তারপর কি বলছিলেন?
0: বলছিলাম তো,
1: হ্যাঁ, রাস্তায় বেরোলে ভয় লাগে, তো সেই ভয়টাকে তো আমাদের কাটাতে হবে, তাই না?
0: দিদিভাই ঠিক,
1: সেই কাটানোর জন্য তো কি উপায়, সেই উপায়টাই একটু বলুন।
0: উপায় তো দিদিভাই, ধীরে ধীরে চলাফেরা করতে হবে,
1: হ্যাঁ,
0: দেখে শুনে। আর তো রাস্তায় গাড়ি ঘোড়া গুলো কে আগে কে বেরোতো, এই তো সমস্যা দিদিভাই, আমরা এখানে তো প্রচন্ড সমস্যা। এই
1: তো সেই জন্যই তো স্পিড ব্রেকার দেওয়া আছে। এই স্পিড ব্রেকার দিয়েই কিন্তু আমাদের অনেক সময় গেলে ওনারা যখন স্পিডটা কমান তখন চলাচল করতে সুবিধে হয়।
0: সুবিধা হয়।
1: তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
0: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
1: আমি কৈলাস ভাগ্যপুর থেকে সজল মালাকার বলছি ম্যাডাম।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ নিশ্চয়ই, বলো ম্যাডাম।
0: তো কি গান শোনাবো আজ? হ্যাঁ ভালো আছি। তো কি গান শোনাবো আজ?
1: আজ একটি পরীক্ষিত বলার কণ্ঠে একটি গান শুনিয়ে দেবেন। গানটির লাইন হচ্ছে এরকম, যেদিন পাখি যাবে উড়ে ছেড়ে সাদের কাছা, সেই দিন তোরা ভালো করে বাঁধিস বাঁশের মাচা। এরকম করে গান খানে,
0: যেদিন পাখি যাবে উড়ে। পরীক্ষিত বলার কণ্ঠে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: দেখছি পরীক্ষিত বলার কণ্ঠে পাওয়া যাচ্ছে কিনা। তো ঠিক আছে, আর আমাদের আজকের বিষয়টা নিয়ে বলুন।
1: আজকের বিষয়টা বলতে ম্যাডাম, দেখেন আমি গতদিনও একটি স্পিড ব্রেকার অতিক্রান্ত করেছি একটি গাড়ির মধ্যে থেকে। তো গাড়িটা

0: প্রায় 40-এর উপরে স্পিড ছিল। তখন মানে এমন একটা ঝাঁকুনি খেয়েছি কি বলবো, মানে আমি সাথে সাথে ড্রাইভারকে আমি বলেছি যে আপনারা কিছু মধ্যে মধ্যে স্পিড ব্রেকার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা মেনে চলা অবশ্যই দরকার, কারণ স্পিড ব্রেকার কিন্তু সহজে কোনো জায়গায় কিন্তু দেওয়া হয় না।
1: হ্যাঁ সেটাই,
0: যে সমস্ত জায়গাতে ধরে নিন অ্যাক্সিডেন্ট বেশিরভাগ হয় সেই সমস্ত জায়গাতে কিন্তু এই স্পিড ব্রেকার গুলো দেওয়া হয়। তো আমি প্রত্যেক ড্রাইভারদেরকে মানে অনুরোধ করব, এই মুহূর্তে যারা আকাশবাণী শুনছেন, হ্যাঁ সবাই যেন একটু সেফে, বিশেষ করে এই 40-এর উপরে গাড়িটা না চালালেই ভালো হয়। এতে ড্রাইভার যেমন সুরক্ষা থাকেন, তেমনি যারা প্যাসেঞ্জার থাকবেন তারাও কিন্তু সুরক্ষা থাকেন।
1: ড্রাইভার, চালক, তারপরে যাত্রী এবং পথচারী,
0: হ্যাঁ
1: তিনজনই কিন্তু আছেন এখানে, হ্যাঁ তিনজনের সুরক্ষার জন্যই স্পিড ব্রেকার। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন ম্যাডাম, আপনি নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার,
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো?
1: আছি আছি, মোটামুটি ঈশ্বর ইচ্ছায় আছি। এখন হাঁটা চলা হচ্ছে, আছি একটু,
0: বাহ,
1: কষ্ট হয় আর কি হাঁটতে চলতে। আছি, আপনাদের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা। তো আজকে একটা গান শুনব, নীলাচলে নীল মাধব জয় জয় জয় শ্রী। নীলাচলে নীল মাধব,
0: হ্যাঁ, নীলাচলে নীল মাধব,
1: নীলাচলে নীল মাধব জয় জয় জয় শ্রী।
0: হ্যাঁ, অবশ্যই পাঠাবো আপনার পছন্দের গান। হ্যাঁ বলুন।
1: সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, আপনাকেও আমার অভিনন্দন রইল। আর আজকের যে হাই স্পিডের আলোচনা,
0: স্পিড ব্রেকারের কথা বলছিলাম,
1: আজকাল দৈনন্দিন একটা রোগ হয়ে গেছে আমাদের।
0: হ্যাঁ,
1: যে পড়ুয়া ছেলেরা মেয়েরা এখানে যে অবস্থা রাস্তায় ঘাটে, অসংখ্য অঘটন হইতেছে। এগুলার যদি রুকনওয়ালা কে, এতটুকু সরকারও যতটুকু করতেছে, তারপরেও এই রুখা অসম্ভব হচ্ছে। কেননা এটার মূলে সমূলে কিছু কারণ আছে মাথা, এগুলো রেডিওতে আলোচনা করা সম্ভব নয়।
0: না, আমি সেজন্যই বলছিলাম স্পিড ব্রেকারের গুরুত্ব, স্পিড ব্রেকার যেটা দেয়া হয় রাস্তাতে, সেই স্পিড ব্রেকারের গুরুত্ব কতটা?
1: গুরুত্ব আছে, তথাপিও তো রুখানো সম্ভব, রুখা অসম্ভব হচ্ছে।
0: হ্যাঁ, স্পিড ব্রেকার গুলো যে কারণে দেয়া হয় রাস্তায়, সেই চালকদেরকে সেটা মেনে চলতে হবে, সেটাই বড় কথা।
1: মেনে চলতে হবে, হ্যাঁ মেনে চলতে হবে। মেনে চলে গাড়ির ড্রাইভাররা অনেকটা কিন্তু রক্ষা করে চলে, কিন্তু ওই যে আজকাল বাইকের অবস্থাটা অস্বাভাবিক, অস্বাভাবিক রাস্তায় ঘাটে খুব সাংঘাতিক সিরিয়াস অবস্থা। এমন অবস্থায় এরা চালে, ওরা নিজে মরবো না অন্যর এবং পারবো, হুশ থাকে না এদের,
0: এদের
1: হুশটা কে আনিয়া দিবে?
0: ঠিক আছে, আপনার কথা শুনলাম। হ্যাঁ, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন। নমস্কার।
1: নমস্কার।

ছুটির ভেলা থেকে বিদায় নেবার সময় এবার। তো শ্রোতা বন্ধু, আমাদের যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হলো স্পিড ব্রেকার। তো স্পিড ব্রেকার অবশ্যই সবার ভালোর জন্যই রাস্তায় দেয়া হয়, আর যারা গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, যারা চালক তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা স্পিড ব্রেকারটাকে একটু মানিয়ে চলবেন। তো শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী সুরের ভেলায় অবশ্যই কথা হবে আপনাদের সঙ্গে আবার। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রজনীকান্তের গান, 12:30 নজরুল গীতি, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আধুনিক গান, 2টোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 বাংলা ছবির গানের অনুষ্ঠান, 2:30 শুনতে পাবেন মনসা মঙ্গল। 3টে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপরেই শুনতে পাবেন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থীর আসর, 6:30 মনসা মঙ্গল। 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং বাংলা স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন নাটক, 8:30 গোলমোহর। 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 মিক্স মেলোডিস, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনতে পাবেন কীর্তন, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রজনীকান্তের গান, শিল্পী মিতা হক।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

রাগ সঙ্গীতের প্রায় সব শাখাতেই নজরুলের অবাধ ও অনায়াস বিচরণ ছিল। নজরুলের গানের সম্ভার থেকে তিনটি কাওয়ালি জাতীয় গান, প্রথম ও তৃতীয়টি বাগেশ্রী রাগে নিবদ্ধ, দ্বিতীয়টির আধার রাগ দুর্গা।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নজরুল গীতি। এবারের শিল্পী অনুপ ঘোষাল।
1: বাংলা গানের ধারায় ঠুংরির প্রবর্তন করেন অতুল প্রসাদ সেন। নজরুল সেই ধারাটিকে সমৃদ্ধ করেছেন বেশ কিছু অবিস্মরণীয় গানে গিনিবদ্ধ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালায় আজ প্রথমেই শোনাব হে মেরি জান ছবির গান, শিল্পী অনুরাধা পাডওয়াল এবং বাপি লাহিড়ী।

শুনলেন প্যার ভরা দিল ছবির গান। শিল্পী ছিলেন অনুরাধা পাটওয়াল এবং উদিত নারায়ণ। এবারের শিল্পী উদিত নারায়ণ, ছবির নাম দিল হেকে মানতা নেহি।

অভিজিৎ এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলেন ডাস্টার ছবির গান। এরই সঙ্গে শেষ হলো আমাদের চিত্রমালা অনুষ্ঠান। আকাশ পানে কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 57 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে এনটিএ ও কেন্দ্রীয় সরকার কি কি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট উভয়কেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। আজ উল্টোরথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষার আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফার্স্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগো কো নির্দেশ দিয়েছে। বিভাগো নে লগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট ট্র্যাক কোর্ট আর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এই মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। ক্যাবিনেট কে সাথিও কে সুঝাও কে বাদ উসকা অন্তিম রূপ দিয়া জায়েগা আর সোমবার সে জল্দ উস বিল কো সদন মে পারিত করানে কা প্রয়াস কিয়া জায়েগা।
0: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ ও কেন্দ্রীয় সরকার কি কি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট উভয়কে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মামলা শুনানি চলাকালীন বলেছে, হলফনামায় কেবলমাত্র সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপের কথা নয়, কি কি দীর্ঘমেয়াদী সংস্কার নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা থাকতে হবে। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিয়মিতভাবে এর অগ্রগতি খতিয়ে দেখবে। সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়েও শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্বলিত একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতি তার আস্থার প্রতিফলন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী কাগজ ফাঁস সংক্রান্ত মুলতবি মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নিয়েছেন। এদিকে বিজেপি সাংসদ শশাঙ্ক মণি এবং বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বিঘ্নিত হয়েছে। লোকসভা টানা পঞ্চম দিন হৈহট্টগোলের কারণে সোমবার আজকে সারাদিন পর্যন্ত

0: মুলতবি করা হয়েছে। দুপুর 12টার পর মুলতবির অধিবেশন শুরু হলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে আলোচনা এগোতে পারেনি। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এ বিষয়ে কঠোর আইন আনা হবে বলে দেশকে আশ্বাস দিয়েছেন। রিজিজু বিরোধী নেতা রাহুল গান্ধীকে কংগ্রেসের সদস্যদের সুষ্ঠুভাবে সংসদ চলতে দেওয়ার জন্য নির্দেশ দিতে আহ্বান জানান।
1: পার্লামেন্ট হাম চর্চা নাই করেনে তো বিলকুল আসা সন্দেশ নেই যায়গা। মানে রাহুল গান্ধী জি সে অনুরোধ করতে হো, আপনি কংগ্রেস পার্টি কে সাথী সমঝা দিজে আর বাকি কই পার্টি কে এমপিস নিজে তোর পর সবকে আপনার মত রাখা কি চর্চা হোনা চাই। মুঝে ইয়ে সমঝ মে আ রা কে আজ পাঁচওয়া দিন হাম ইসা সার্থক বহস ক্যো নাই কর সকতে হ্যাঁ।
0: অন্যদিকে বেলা 11টায় রাজ্যসভার কাজ শুরু হলে কারগিল যুদ্ধে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, গোটা দেশ সেই সাহসী সেনাদের সম্মান জানায় যারা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অসাধারণ সাহস, বীরত্ব এবং কর্তব্যনিষ্ঠা প্রদর্শন করেছিলেন। এরপর রাজ্যসভায় শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। পরে জিরো আওয়ারে বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে রাজ্যসভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত স্থগিত করা হয়। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি পোলোজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজ এর প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। ভারত রোমানিয়া বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সহনশীলতা ও উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা, এই মূল ভাবনাকে সামনে রেখে হতে চলা এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির মধ্যে দীর্ঘ 1 বছর ধরে চলা নিবিড় কারিগরি বিষয়ক আলোচনা এবং ঐক্যমত গঠনের প্রক্রিয়ার প্রতিফলন। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলায় 7,21,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই 3 জেলার বাসিন্দা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিসপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যের পর্যালোচনা করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি, বাঁধ, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের ওপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্যে ক্রীড়াবিদরা অটল সংকল্প, অসাধারণ দক্ষতা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধন

0: অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাঈ চানু এবং আনুষ্ঠানিক ব্যাটন বাহক লাভলিনা বরগোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল অ্যারেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন বাংলা ছবির গান। আজকের ছবি সিংহদুয়ার, শিল্পী মান্না দে।

আসবো বইকি, আসবো বইকি। মহাজন সবার পায়ে করি নমস্কার। ও মামুন কাকা, তুমিও এসো গো, হাঁটুতে এসো সবাই, না থাকা।

বলা ছেড়ে গান, বলা ছেড়ে গান, বলা ছেড়ে পরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, পরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, হাদারাম ক্যাবলা আশা চাই, আশা চাই, আশা চাই। ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো পিসে পিসিমা, আশা চাই, আশা চাই, আশা চাই। এসো কিন্তু।

হচ্ছে মনসা মঙ্গল গান, আজকের পর্ব মনসার জন্ম। অংশগ্রহণে পানিসাগর, পেকু ছড়ার, নমিতা দাস ও সহশিল্পীরা।

0: মনসা মঙ্গল গান শুনলেন। পর্ব মনসার জন্ম। অংশগ্রহণী ছিলেন পানিসাগর পেকুছড়ার নমিতা দাস, নমিতা দেবনাথ, সুকৃতি মালাকার, অজিত দাস, নবকিশোর নাথ ও অজিত দেবনাথ।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল।
2: মনসা মঙ্গলে মনসার জন্ম পর্বখানি শুনলেন। মনসা মঙ্গল আজকের মতো এখানেই শেষ। আকাশবাণী কৈলাসহর।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 6টা বেজে 30

মিনিটে মনসা মঙ্গল গান, 7টায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অপবহিত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 বাংলা নাটক, 8:30 গুলমোহর, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 কীর্তন, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আজ আসরে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার,
0: তো
1: আমার নাম
0: আপনার পরিচয় এখান দিলাও।
1: নমস্কার আমার নাম স্বপন মালাকার, আমি একজন কৃষিবিদ।
0: আচ্ছা, আজ কিতা আলোচনা করতে আসর?
1: আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সবজির যে বীজতলা প্রস্তুত করা হয় সেটা সম্বন্ধে, পাশাপাশি যেহেতু এখন ধানের বীজতলা প্রিপারেশনের যে একটা মরশুম যাচ্ছে, পাশাপাশি আমরা ধানের বীজতলা প্রিপারেশন বা তৈরি কীভাবে করা যায় সেটা নিয়েও একটু আলোচনা করব।
0: আচ্ছা, খুব মূল্যবান আলোচনা, শুরু করে দিন।
1: প্রথমত যদি আমরা সবজির ক্ষেত্রে বা ভেজিটেবলের ক্ষেত্রে বীজ তোলার কথা আলোচনা করি, প্রথমেই কৃষক ভাইদের দেখতে হবে যে জমির লোকেশনটা কোথায় আছে, মানে লোকেশনটা আপনার বাড়ির আশপাশে থাকলে ভালো, যাতে সব সময় সেটা তদারকি বা সব সময় মেনটেন করা যায়, এবং জমির যে লোকেশনটা সেটা একটু উঁচু জমিতে হলে ভালো হয়, কারণ যেহেতু এখন বর্ষাকাল সব সময় বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তো জমির লোকেশনটা যাতে একটু বাড়ির পাশে এবং একটু উঁচু জমিতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং জমির যে নিষ্কাশনী ব্যবস্থা, জল নিষ্কাশনী ব্যবস্থা, বৃষ্টির পর যাতে জল না জমে থাকে সেদিকে একটু লক্ষ্য রেখে আপনার বীজতলা বা সিডবেড প্রিপারেশন করতে হবে। তো প্রথমেই সিডবেড প্রিপারেশন করতে গেলে আপনাকে যেই জমিটাতে করবেন সেটাকে যদি আপনি এক ধরনের প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেখে দেন কিছুদিন, তাহলে কি হবে, সূর্যের আলোতে যে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে পলিথিনের নিচে, তাতে জমিতে যে সমস্ত পোকামাকড় বা ক্ষতিকারক জীবাণুগুলো আছে সেগুলো মারা পড়বে, এবং আপনাদের পরবর্তী সময়ে চারাগুলো সুস্থ এবং সবল রূপে আপনি মূল জমিতে স্থানান্তর করতে পারবেন। তো এটা করার পর কিছুদিন পর আপনি পলিথিনটা উঠিয়ে প্রথমত আপনাকে একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ওই বেডের মধ্যে স্প্রে করতে হবে, এবং তারপর আপনার কীটনাশক বা ইনসেকটিসাইড করতে হবে, এবং এরপর আপনি শেষের দিকে জৈব উপাদান যেমন ট্রাইকোডামা ভিড়িডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এইগুলো দিয়ে আপনি বীজটা শোধন, জমিটা শোধন করতে পারেন। শোধন করার পর আপনি বীজ বপন করতে পারেন। জৈব পদার্থগুলো শেষের দিকে বলছি কেন, কারণ যদি আপনি জৈব পদার্থ বা জীবাণু সার যেগুলো আমরা বলি, উপকারী যেগুলো অর্গানিক, সেগুলো দিয়ে যদি আগে বীজটা শোধন করে নেই বা জমিটা বা বীজতলাটা যদি শোধন করে নেই আর পরে যদি আমরা কেমিক্যালটা ইউজ করি, তাহলে কি হবে, উপকারী জীবাণুগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তার জন্য আমাদের জৈব পদার্থ বা উপকারী জীবাণু দিয়ে শোধন পরে করতে হবে, আর প্রথমে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে আপনার বীজতলাকে শোধন করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার বীজ বপনের পালা। অবশ্যই কৃষক বন্ধুদের নজর রাখতে হবে যে বীজগুলি যাতে লাইন সোয়িং বা সারিবদ্ধভাবে লাগানো যায়, কারণ সারিবদ্ধভাবে লাগালে কি হবে, সূর্যের আলোটা মানে সুন্দরভাবে পড়বে, এবং হাওয়া চলাচলটা যেটা আপনার এই নার্সারির বেডে হবে সেটা সুন্দরভাবে প্রত্যেকটা গাছের গায়ে লাগবে, তার জন্য আপনাকে সারিবদ্ধভাবে লাগাতে হবে।

0: এবং আমরা যেইভাবে বীজতলাটা শোধন করলাম ঠিক সেইভাবে আমাদেরকে বীজগুলোকেও শোধন করতে হবে। সেম প্রসিডিউর আপনারা কৃষক ভাইরা প্রথমে আপনারা ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করবেন, মানে যদি ছত্রাকনাশক 2 গ্রাম করে দিলেই হবে, 2 থেকে 3 গ্রাম এই ছত্রাকনাশক দিয়ে আপনারা বীজটাকে প্রথমে ভিজিয়ে রেখে দেবেন। তারপর আপনারা কীটনাশক দিয়ে এটাকে ট্রিটমেন্ট করবেন, ভিজিয়ে রেখে দেবেন। তারপর শেষের দিকে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউরিমোনাস ফ্লোসন জাতীয় উপকারী জীবাণু দিয়ে সেটাকে শোধন করে তারপর আপনারা লাইন সোয়িং বা সারিবদ্ধভাবে বীজ তোলাতে রোপণ করবেন।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা দাদু। কারণ গাছ লাগানোর, ফসল ফলানোর ওটাও তো ইসে প্রথম কাজ। ও সেরা যদি আপনার বালা না হয় তে কিন্তু ফসল বালা হইতো না, বা আপনি লাভজনক সেই কিছু চোখে দেখত না। তো আপনি খুব সুন্দর আলোচনা করা। তো ও যে ছত্রাকনাশক বা ওটা যে আপনি কইছেন শোধনের ব্যাপারটা, আচ্ছা মাটির মাঝে মাটি যে তৈরির ব্যাপারটা হইলা, অন্য গোবর সার কিছু দিতানি ওটা একটু?
0: অবশ্যই, যেটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট, একদম ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে যদি আমরা বীজতলাটা প্রস্তুত করতে পারি, তাহলে চারা গাছ অবস্থায় গাছের যে তার নিউট্রিশন বা খাদ্য যোগানটা, সেই গোবর সার বা জৈব পদার্থ থেকে চারা গাছরা নিয়ে নিতে পারবে। অথবা যদি কেউ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে চান, করতে পারেন, তবে কেমিক্যাল ফার্টিলাইজারটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করলে বা বাদ দিলে ভালো। কারণ দেখুন, কেমিক্যাল জিনিসটা তো এই হচ্ছে ক্ষতিকারক। বর্তমান সরকার, ত্রিপুরা সরকার বলুন, আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার বলুন, সবাই কিন্তু অর্গানিকের উপরে একটা জোর দিচ্ছে। তার জন্যই আমাদের যতটুকু সম্ভব, আমরা তো 100% করতে পারবো না, আস্তে আস্তে সেটাকে অ্যাভয়েড করে করে নতুন করে আমাদের নতুন যে অর্গানিক ব্যবস্থা, সুসংহত ব্যবস্থা, সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। তার জন্য যতটুকু সম্ভব আপনারা কেমিক্যাল জাতীয় মেডিসিন, ঔষধ বলুন, সার বলুন, সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন এবং অর্গানিক পদ্ধতিতে, জৈব পদ্ধতিতে, ন্যাচারাল যে সিস্টেম আছে সেই পদ্ধতিতে করলে আমরা অনেকাংশেই বেশি উপকৃত হব।
1: আচ্ছা, অন্য যে গোবর দিবা, এটা কিটা কাঁচা গোবর দিবা নি না শুকনা গোবর দিবা?
0: সেটা একটা ভালো পয়েন্ট। অবশ্যই কাঁচা গোবর দেবেন না, কারণ কাঁচা গোবর দিলে সেটাতে আরো রোগ পোকা লাগার, সংক্রমণ হবার ব্যাপারটা বেশি থাকে। গোবরটাকে আপনারা পুরনো গোবর দিতে হবে, যেটাতে মানে ময়েশ্চারের পার্সেন্টেজ বা যে জলীয় যে মানে ইয়েটা সেটা কম থাকে। ধরুন আপনি একটা পুরনো গোবর হাতে নিলেন, সেটা মানে দোলা পাকাচ্ছে না, আবার ডাস্ট ডাস্টও এমন হালকা ভেজা ভেজা টাইপের হবে, কিন্তু পুরনো হবে। আপনি ফ্রেশ গোবর বা কাঁচা গোবর কখনোই জমিতে বা বীজতলাতে দিতে পারবেন না, দিলে আপনার রোগ পোকার আক্রমণটা আরো বেশি হবে, গাছের গোড়া পচে যেতে পারে। তারপর আপনার যেটা আপনি বপন করে নিলেন, সেই দিক থেকে এখন আপনাকে রেগুলার পর্যবেক্ষণ করতে হবে এবং মনিটরিং করতে হবে যে আপনার চারা গাছগুলো সুস্থ আছে কিনা, কখন জলের দরকার সেটা স্প্রে করতে হবে। যদি বৃষ্টির দেখা যায় বৃষ্টি বেশি হচ্ছে, তাহলে আপনাকে সেটাকে সেইভাবে মানে জলসেচ থেকে বিরত থাকতে হবে। যদি জলের প্রয়োজন হয় তখন জল দিতে হবে, সেদিক থেকে নজর রাখতে হবে। পোকামাকড় লাগছে কিনা চারা গাছে সেদিক থেকে নজর দিতে হবে,
1: ওটা বেশি নজর
0: দিতে হবে। কোন ছত্রাকজনিত রোগ, যেটা বিশেষ করে আমরা বীজতলাতে যেটা রোগ হয় ড্যাম্পিং অফ বলি, চারা গাছের ঠিক মাটির উপরের অংশে গাছ ঢলে পড়ে যায়, ছোট ছোট গাছ ঢলে পড়ে যায়, সেটাকে ড্যাম্পিং অফ বলি, সেটা হচ্ছে কিনা তার দিকে নজর রাখতে হবে। এবং পলিথিন শিট দিয়ে একটা বাঁশের যেটা আমরা বলি তাঁবু টাইপের করে সেটাকে ঢেকে রাখতে হবে, যখন সূর্যের তীব্রতা বেশি হয় তখন ঢেকে রাখতে হবে। এবং উপর দিয়ে যদি কেউ গানি ব্যাগ বা আমরা যেটা বস্তা বলি সেটাকে দিয়ে ওঠার উপরে যদি জল স্প্রে করা যায়, তাহলে টেম্পারেচারটা অনেকটা কন্ট্রোলে থাকবে।
1: আচ্ছা, ওহন আমি জানতাম চাইমু এ কোন সারা কত দিনের নিয়ে লাগানি, যেমন

0: মরিচে রাখুন।
1: দেখুন, মরিচ, বেগুন বা টমেটোর ক্ষেত্রে যদিও টমেটোটা জাস্ট এই আরও মাসখানেক পরে কৃষকরা লাগাতে পারবে, এগুলোর বয়স মোটামুটি আপনাকে 1 মাস বয়স, 25 দিন থেকে 1 মাস বয়সের মধ্যে আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে। আর যদি ফুলকপি বলি, বর্তমানে যদিও আমাদের সরকার থেকেও কিছুটা বিভিন্ন ধরনের স্কিম থেকে বীজ প্রদান করা হচ্ছে আর্লি ভ্যারাইটি বা আমরা বলি যে ট্রপিক্যাল ভ্যারাইটি, হ্যাঁ, গ্রীষ্মকালীন যেগুলো বা বর্ষাকালীন যেগুলো ভ্যারাইটি, সেদিকে বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে। তো সেই দিকটায় আপনাকে 20 থেকে 21 দিনের বয়সের ফুলকপির চারা এবং বাঁধাকপি 22 থেকে 25 দিনের চারা আপনাকে মূল জমিতে লাগাতে হবে। আর যদি সেমি ট্রপিক্যাল হয়, মোটামুটি ধরেন আপনি ভাদ্র মাস বা আশ্বিন মাসের দিকে চারা বপন করছেন, তাহলে সেটাকে আপনি 25 থেকে 30 দিনের বয়সের চারাও আপনি মূল জমিতে স্থানান্তর করতে পারবেন। কিন্তু যদি ট্রপিক্যাল হয়, মানে যেটা বর্ষাকালীন বা যেটা এই যে গ্রীষ্মকালীন যেটা কম দিনের ভ্যারাইটি, সেটাকে আপনাকে অবশ্যই 20 থেকে 21 দিনের মধ্যে মূল জমিতে স্থানান্তর করতেই হবে।
0: আচ্ছা, তো এই গেল তো আপনার মানে সবজির বাস্তুর কথা। এখন ধান ক্ষেতের কথা কইরাম, ধানের যে সেরা আমরা তুলতাম এসেরাই পদ্ধতিতে যারা করবা, তারা তো 10-12 দিনের সারা রুইবা, আর যারা নর্মাল পদ্ধতিতে ক্ষেত করবা তারা কতদিনের সারা নিয়ে লাগাইতো? বা এসেরাইটাও কি 10-12 দিনের থেকে বেশি হইলেও কি কোনো ক্ষতি আছে?
1: দেখুন, এসেরাইয়ের যেটা নির্দিষ্ট বয়স সেটা 10 থেকে 12 দিন বা অনেক সময় 8 দিন যদি কেউ লাগাতে চায় সেটাও পারবে, কিন্তু 14 দিনের বেশি যাওয়াটা ঠিক নয়। কারণ যেটার যেই রকম সিস্টেম তৈরি করা হয়েছে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে সেইভাবে মেনটেন করা ভালো। তো 10 থেকে 12 দিনের বয়সের চারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাগানোর এসেরাইয়ের ক্ষেত্রে, এবং লাইনগুলো অবশ্যই মেনটেন করবেন 25 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার, হ্যাঁ, লাইন থেকে সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 25 সেন্টিমিটার, ওইভাবে এসআরআইগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন। কারণ এসআরআই করলে কি হয়, আপনার জমিতে যে জলের পরিমাণটা অনেকটাই কম লাগছে, প্রথমত শুরুর দিকে অনেকটা কস্টিং বা লেবারটা বেশি লাগলেও পরে কিন্তু আপনার যেটা আমরা ধানের ঘাস নিড়ানি বলি বা জলের ক্ষেত্রেই বলি বা বিভিন্ন ধরনের সার ওষুধের ক্ষেত্রেই বলি, সবগুলোর খরচাই কিন্তু কমে যাচ্ছে। কারণ লাইন সোয়িং যখনই হবে বা লাইন করে যখনই আমরা চারা গাছগুলো লাগাবো, তখন ঘাসের নিড়ানি দিতে আমাদের ইজি হবে, হাওয়া বাতাসটা গাছ ভালোভাবে পাবে, সেই দিক থেকে আমাদের অটোমেটিকলি কস্টিংটা কমে যাবে, গাছের পাশখাটির সংখ্যা বেশি হবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছের ফলন এসআরআইয়ে আপনার মোটামুটি 6 থেকে 7 মেট্রিক টন হবে। কিন্তু নর্মালি যদি আমরা ট্রেডিশনাল ওয়েতে করি বা যেটা কনভেনশনাল মেথডে যদি আমরা করি, সেখানে 2 থেকে 3 টনের মতো হবে, তো অলমোস্ট ডাবল। তো আমি কৃষক ভাইদের অবশ্যই বলবো যে এসআরআই পদ্ধতিতে ধান চাষ করুন, অধিক মুনাফা পান, অধিক ফলন পান। আর যদি কেউ কনভেনশনাল বা যেটা আমাদের যেটা চলে আসছে সেই পদ্ধতিতে করি, তাহলে গাছের বয়স যেটা বলা যাবে সেটা হচ্ছে একটা আমাদের থাম রুল আছে, যত মাস তত সপ্তাহ। যদি কোনো ভ্যারাইটি 3 মাসের হয়, তাহলে ওই ভ্যারাইটি 3 সপ্তাহের মাথায় আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে। যদি সেটা 120 দিনের ভ্যারাইটি হয়, তাহলে 4 সপ্তাহ মানে 30 দিনের চারার বয়স অবস্থায় আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে।
0: আর ও যে তুলার ব্যাপারে, চারা তুলার ব্যাপারে, কিলা তুলা তুললে ভালো হইব, ওটা একটু কই না?
1: চারা তোলার ক্ষেত্রে যদি বাড়িতে মহিলা লোক থাকেন, আমরা জানি যে চায়ের ক্ষেত্রে বা চারা বিভিন্ন ধরনের চারা গাছের ক্ষেত্রে মহিলারা ভালো কাজ করতে পারেন, তো এদের দিয়ে করালে খুবই ভালো হবে, ওরা খুব স্মুথলি করতে হবে। কারণ এসআরআইয়ের ক্ষেত্রে খুব ছোটো চারা এবং খুব কচি চারা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে ওরা করতে পারবে, এইভাবে আপনারা করতে পারেন।
0: আচ্ছা, না অনেকে আছে যে টানিয়া তুলি লাইলা ইয়ে কইরা, না এটারে মানে একটু সুন্দর কইরা আলতো কইরা তুললে খুবই ভালো হয়।
1: হ্যাঁ, সেটাই বলছি, আলতো করে তুলতে হবে,
0: কারণ এইগুন তো একেবারে খসি থাকবো। ও যে এসআরআই এর সারা একেবারে খসি।
1: আরেকটা প্রসিডিউর আপনারা অবলম্বন করতে পারেন, ডেপক মেথড।

0: সেটাকে যদি কেউ করতে পারে ট্রে এর মধ্যে, যেটা কংক্রিট ট্রে এর মধ্যে বা একটা ম্যাট্রেসের মধ্যে চারাগুলো আপনারা করে যদি লাগান, তাহলে আরো ইজি হয়ে যাবে প্রসেসটা। সেটাকে ডেপোপটেড বলে, মানে কংক্রিটের কোনো একটা ফ্লোরের মধ্যে বা যে কোনো একটা কাঠের ফ্রেম বানিয়ে সেটার উপরে। আর বর্তমানে বিভিন্ন ধরনের কেবিকেতে, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে ওরাও ওই প্রসেসই অবলম্বন করছে। ট্রে এর মধ্যে চারা করে নিচ্ছে, ট্রেটাকে টান দিয়ে সরিয়ে নিচ্ছে, অটোমেটিকলি চারাগুলো টান দিলে হাত দিয়ে আমরা আলতোভাবে সরিয়ে নিতে পারছি একটা একটা করে।
1: আচ্ছা
0: সেটা একটা কৃষক ভাইরা করতে পারেন।
1: আচ্ছা, তো এই গেল চারার মানে একেবারে তোলার থেকে করার থেকে লাগানি পর্যন্ত। তো আরেকটা কথা, যে ও যে বীজ গুনছে ধানের বীজ ওইখান বা এইগুন কিতা বিজাইয়া চারা করলে বালা?
0: অবশ্যই আপনাকে ধানের বীজগুলো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখে রেখে যখন সেটা মোটামুটি স্প্রাউটিং অবস্থায় আসবে, মানে জাস্ট একটা শিখর বা একটা দুটো একটা যে গ্রিন পাতাগুলো দেখা যাচ্ছে বেরোচ্ছে, সেই অবস্থায় আপনাকে সেই ধান বীজগুলো আপনার নার্সারি বেডে বীজতলাতে ছড়িয়ে আপনাকে দিতে হবে। তো নার্সারি ওইখানটাও একটা প্রসেস আছে, যেটা আগে আমরা বললাম সবজির জন্য নার্সারি বেড এবং ধানের জন্য নার্সারি বেড কিন্তু সম্পূর্ণ আলাদা। ধানের ক্ষেত্রে সেটাকে আপনার কর্দমাক্ত জায়গায় আপনাকে বপন করতে হবে এবং বেড তৈরি করতে হবে। মোটামুটি 10 থেকে 15 সেন্টিমিটার বেডের উচ্চতা হবে এবং ধরুন 45 থেকে 40 থেকে 45 সেন্টিমিটার আপনাকে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে, যাতে বৃষ্টি হলে জলগুলো দ্রুত বেরিয়ে যায় এবং মাটিটাকে জলের সাথে ভালো করে কর্দমাক্ত করে তারপর আপনাকে বীজগুলো বপন করতে হবে। স্প্রাউটেড যে সিডগুলো আমরা বলি, মানে স্প্রাউটিং অবস্থায় যেই এই ধানের বীজগুলো আছে সেগুলোকে আপনাকে বপন করতে হবে।
1: আচ্ছা, এটা তো গেল ধানের ক্ষেত্রে। আর ইয়র সবজির ক্ষেত্রে বাস্তুর যেটা লাগাইতা ওটা বীজ বিজাইয়া লাগাইলে কিটা
0: আমি
1: ভালো?
0: আমি যেটা বললাম প্রথমেই বলেছিলাম যে বীজগুলো ভিজিয়ে রাখতে হবে এবং সেটাকে ছত্রাকনাশকের সাথে ভিজিয়ে রাখতে হবে। তাহলে
1: আচ্ছা,
0: যদি কোনো ছত্রাকের প্রবণতা থাকে ওখানকে ওই বীজগুলোতে, যেটা পরবর্তী সময়ে চারাগাছ নষ্ট হবার প্রবণতা থাকে, সেটা আপনার ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে রাখলে সেটা কেটে যাবে।
1: আচ্ছা, তো অনেকে আমার শোনা কথা যে ও যে শশা গাছ কইন, জেঙ্গা গাছ কইন, ওটা যদি সেরা করিয়া নিয়া লাগানি যায় তে বলে বেশ বেশা ফসল ফলে,
0: আগে
1: এই কথা খান কিটা ঠিক নি?
0: অবশ্যই আগে আমরা কি করতাম, আগে আমরা ওই এক একটা করে ঝাড় করতাম এবং ঝাড়ের মধ্যে 5-6টা করে বীজ বপন করতাম, কিন্তু বর্তমানে বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা যাচ্ছে যে সেই সমস্ত চারাগুলো যদি আমরা ট্রের মধ্যে করে নিই তাহলে আপনার বীজের পরিমাণ কম লাগছে এবং চারাগুলোকে আমরা সুস্থ সবল অবস্থায় আমরা মূল জমিতে বপন করতে পারছি। প্রত্যেকটা ট্রে পাওয়া যায় বাজারে কিনতে, পোর ট্রে বলে, সেটাকে একটা একটা করে দানা দিয়ে আমরা চারাগুলো তৈরি করতে পারি এবং তারপর মূল জমিতে আমরা স্থানান্তর করতে পারি।
1: খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু, আজ আসরতনে উঠিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

আর নিশ্চয় জানিলাম তুমি আমার কুমারী। পদ্মাকে লইয়া শিব গো কৈলাসেতে যায়, আর হাল ছাড়িয়া বসাই চাষা পদ্মার দিকে চায়। কেহ বলে ওই বুড়া গো বাটি রাজ্যে যায়, আর বাটি রাজ্যে গিয়া বুড়ায় কন্যা বেশি খায়। আমার যৌবন রূপ নাই গো এতিন ভুবনে, আর এই বুড়ার কাছে বিয়া করিলে কেমনেই। তবে পদ্মাবতী খুব সহিতে না পারি, আর দংশিলা বসাই রঙ্গে।

শুনহ বচন, আর দণ্ডবধ হইয়া পড় পদ্মার চরণ। পদ্মাবতী বলে শুন পূজার বিধান, আর নানা পুষ্প নৈবেদ্যাদি করিয়া প্রমাণ। নানাবিধ বলিদান গো মঙ্গল জোকার, আর সবে মিলি গাইবে গো পাঁচালি আমার। বিশাম্বরনাথে গায়ে গো মনসার চরণে, প্রকাশিয়া পূজা।

0: শুনলেন মনসা মঙ্গল গান পর্ব বছাই দংশন। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর পাখির বাদার মনোরঞ্জন নমশূদ্র, অরুণ নম, দীপক নম, সজল দে, মোহনলাল দেব, বুলটি নম, শুভন নম, সাহেব নম এবং অর্জুন নম। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30। মনসামঙ্গলের পরবর্তী পর্ব সমুদ্র মন্থন।
1: মন কি বাত হ্যা জন জন কি সভি কি কুছ আপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ও দূরদর্শন কে সভি চ্যানেলো ও প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী ও দূরদর্শন কে ইউটিউব চ্যানেল ও প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার ও OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যা জন জন কি সভি কি কুছ আপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ও দূরদর্শন কে সভি চ্যানেলো ও প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যায় ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 24 জুলাই তক টোল ফ্রি নম্বর 1800-11-7800 পর রেকর্ড কর সকতে হ্যায় ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায় নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায় ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভেজ সকতে হ্যায়। তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।

আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী আগরতলা যতনে ভাঁচি খাপাংনি হামজমা ইয়াফরি তাবক চেংজাগ চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানাবায়না শাক হামক্রাইনি পান্দা ও ডাক্তারনি পান্দা তিনি ডাক্তারনি পান্দা ও খানাবায়না নিউট্রিশন এবা চা কলম চামানোর গেই কক কগলাম সালাইথানি মানজাগান ডক্টর রজনী দেববর্মা
1: হাপাংনি তাকক তাইব খুকসং লামসগ চিনি তিনি শাক হামগ্রাইনি পান্ডাও আও সং তিনি সালাইনাই তিনি ও শাক হামগ্রাইনি পান্ডাঙ্ক বেলাইকে আলাইদা তামলে হেমবা নিউট্রিশন নিউট্রিশন হেঙ্কে চং যতন সাইমান চিনি চামং কাহাম আপনার গেই চেরি শুক্র সানানি বাকি খরাকসা নার্সিং অফিসার বুকুক রঞ্জনী দেববর্মান চিনি ও পান্ডা ও লামসগ
2: বুকুক ন বেলাই খে হামবাই জ্বর আর মানি বাকি
1: আও হিঙ্কে আও তিনি তো আংন কপাল কাহাম নগ্ন মানখা জরা মানখা নরবা তিনি কক সানানি বাকি হিঙ্কে বরক মনে সঙ্গে চং আসাই ফাইকা হিঙ্কে ন চিনি চামং কাহাম বেলাই তো নাম কুগু চাই রক বহাইন ও বহাইন বহক নি অংঘর কাহাম কেন বুমানি দুগো চালানি নাইডুগো আবো ঈশ্বর নচং অমহাই চিনি অক্ষুইমানি কাইসা জিনিস চিনি অক্ষুইমানি কাইসা মানে চিনি বসাগ বরক সুনামই রহর বেলাইখেন হামবাই হংকে তিনি চ অকক তিনি সালাইনাই নিউট্রিশন তামো পুলিয়া নাঙ বুকুন অকুয়েশন আং ইয়াফারো
2: নিউট্রিশন কাইসা আবো সামুং ন চিং যে সামুং ন সাউই চিনি বসাগ ফান ফাইও হাইকাবে এনার্জি হাইকাবে চিনি বসাকনি রোগ সুগ রোগ আমহাই আমনো ন চামুং আমনো চামুং কাহাম চামুং আমনো পুষ্টি
1: হিঙ্কে তাবক তো বেলাখেন চং নুকুই তঙ্গ কবাং মা জাগাও ন আমহাই পুষ্টি না তুই সাকনাই নগ রকনি বেডেক রক সাকনাই নগ রকনি যে সামন খাইনাই রক আ জাগানি যে সামন খাইনাই রক যেমন আশা কর্মী ফানাঙ্কা কবাং মা আরো বড় গদাল যাক সাকনাই নগ বাই গদাল যাক বড় বাহাইনা কামি আনচারগো বাহাইনো আমহাই অঙ্গনাবাড়ি কবাং মা স্কুল মিড ডে মিল অব নিউট্রিশন নিউট্রিশন হিনি জং লাই দং ফিয়াবা তাবুক ব কবাং বরং সাইমিয়া খো যে নিউট্রিশন হিকে আবো চিনি বসাকনে বাগাই বসক নাংকুক তাই জং ও চামুং বাই জং বেলাইখেন জং কাহাম তং মানো আবার জং দিনে খানালাইনাই তাঙ্গই জং আসক নাংকুক যে নিউট্রিশন তামনে বাগাই আসক জং নাংজাক আর তাম তামো তঙ্গই জং নিউট্রিশন হঞ্জাক
2: চিং যে সামুং চাও আ সামুং তাম তাম দংকে আবো কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেল ভিটামিন তাই ওয়াটার মানে তৈরক আবরক যতন চিনি সামুংনি ওরাও খবজাগ আবরক যেন সব সময় চিনি ডেলি লাইফ মানে যেন সব সময় প্রত্যেক দিন যেন চাই দো অব জানাব নাগো
1: আও হুকে আও চিং তো আবার তো চিং চাবইনে দো চাবই দো হমপান চিং আবার যে নাংকুক মানে চিং তামনি বাকি নাংকুক হমানি হিঙ্কে ও জায়গা চিং কেসা সানি হিঙ্কে চিনি শাক না তো চিং কাহাম মাতন নাই হিঙ্কে চিং আবো বসুক রকজাকা হিঙ্কে চিং মানে তাবো সানি থাকা হিঙ্কে আবো চিনি নাংকুক মানে তো যতনি দো হিঙ্কে আবো প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস ভিটামিনস তাই তৈ আমহাইরগ চং মানথগ আগো সাকা হিঙ্কে আমহাইন চং যে চিনি আবো তাঙ্গি বুফ্রান চিমি ও যে নাংকক মানি হেন আনসুক জাকা ডব্লু এইচ রক ফানংখা বরক বুফ্রান চিমি ও যে নিউট্রিশন চং নাংকক মানি হেন বরক সাকলাইখা
2: ডাব্লু এইচ রক ন অব নিউট্রিশনের বাকি বরক যে সময় সাকা বরক ওয়ান সুখা যে যত দেশ রকম যত জায়গাও ন মহাই চামুং ঠিক ঠিক চামুং মাছ নাঙ বড় রক তাই অবঙ্কা 1948 বরক পুরো ডাব্লু এইচ রক বরক চামুং যত জায়গা নিঙ্কে জায়গা জায়গাও যে চামুং মানথ গিয়া আ জায়গা বরক সমান লেভেল খাই যত জায়গা নারানির বাকি বরক নাইকল না বাকি যত দিগ্ন ঠিক খাই
1: গিয়া হিঙ্কে আবার তো হিঙ্কে আবার চিনি ডায়েট রং চিসা মা সারাইনাই তাম তামও চ প্রোটিনও চাম তাম

0: ันทอ protein ตั้มตั้มตรงให้จังหันจากอับตัวสังขนาคาอับตัวสังที่เช้าอารมณ์จีนจ้ามึงนี่บิชิงก็จังก็บริบทสารทางก็สังเพดบริมันทอ minerals บริมันทอกิจาวมาสั่งเลย
1: ซึ่งอีกอ่ะ protein หิงกันเกออีกอ่ะซึ่งตกตีโรกมันอ่ะตกตีบาดามอะไรจากอะไรก็ซึ่งมา protein มันอ่ะดูตรงอับบริบทตัวอารมณ์จากอับ protein กำลังตัวหิงกันซึ่งอับบริบทนั้นหิงกันซึ่งเดลี่รูทีนอ่ะหิงกันซึ่งตั้มสารนังจีนีมาบริบทจีนีแต่บิเศษกว่าจีนี pregnancy เจ้าบอกว่าสักนังรักหิงเกบรอกปุ๋ยละหิงเกบรอกทุกทุกวันมันเนี่ยสอบบรอกตกตีบิเศษกว่าสารนังไหนหิงเกอามุนิโลกีบรอกบาดามรักบ่มาสานายจานะหิงเกบรอกแต่ตุยกิสักบางมันนังไหนหิงเกดูดโรกบ่มาสานายหิงเกอามุนโลกีโลกีว่าบรอกgreen vegetables mane kukhrang jinis blai rok borok belekhino sana nango aro khai belai no calcium mantogo kobang poriman calcium tongo hinka tai vitamin e vitamin a vitamin k aborok ganga green vegetable no mantogo hinka tai toktei to borok sana no abo to kaisa belai no nang kokmani susumo khaddo hini wanson kok bai khai abo to hinja ko aja ga bo joto samuno joto সামুনো কিছে বিশি খাই তঙ্গ তক্তু ইয়ং গাঙ্কে আমন বাগে অব বেলাই কেন না কোক মানে গেতাই দুধ গাঙ্কে বেলাই অব ব না কোক মানে অব ব সেম ন তক্তি যেমন চাও দুধ বাহা কিন সারা নাং নাই হেঙ্গে প্রেগন্যান্সি মাতা রক নি গে বিশির বিশির ভাগ বড় খে গুমান খাইন সারা নাং তামনি গে বড় গাপলো সাইচুং গে বিনি বহক বিশিং অব বসা তঙ্গ গা বল বাগে বেলাই খে কাম বেলাই খে সারা নাং তাম গে সাপং বড় কমসে কম ন বড় 750 ml হাই অম হাই বড় কোন দুধ ডক নাং নাং হেঙ্গা হে কে দুধ নি যে সনাম জাক মানে অবরক বড় চাই মান ইনকেতাই লান্স বরক দিবনি চামঙ্গ হঙ্গা বরক তাম তাম মহাই রক্সা খাই বিশিক্সা তামকে অবকে হজম খানানি কিসা ডাইজেস্ট নি বাগে বেলাইকে সময় নাগো আমন বাগে বরক চানাদাল ওয়ানসা কক বকে চানাদাল আবো চিনি কক বই হঙ্গে বা ও বুসলেই হাই আবো গরান কসই বুসলেই হাই এ মহাই মহাই রক বরক চাই সাখাই চাও হিংগে তাই আবরক সাখাঙ্গে বরক বিভাগে বেলাইন কাহাম হিংগে তাই আবো সারানঙ্গ আবো সব সময় বরক ও তো ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিড আবো চিনি মেডিকেল ও খাই আম হাইব মং হিংগে আম হাই রক বরক সারানঙ্গ রক বেলাই বেলাই মানে প্রোটিন কবাং হিংগে তাই তুই তো বেলাই কবাং নং না নাঙ্গো তামনি হিংগে তুই নেঙ্গে খাই ও যে চিনি যে বহক বিশিং বসা তঙ্গ বসা অংখাঙ্গে আরো এমনিটি ফ্লুইড নি আরো অলরেডি মানে চেরে ইমান লগে লগিন আজাগাবো আম হাইব অঙ্গতা অব অবনি আগিনি সিমিন আবো সনাম যাক ঈশ্বর নমা কেছে নামই রহর হিংগে আজাগা অম হাই তুই রক নংখাঙ্গে আবার বিনি ছয় পরিমাণ লেভেল
0: টিকা রক বহাই জরা মতে নাই রাজাগো আর যত কমইয়াতে বং বসা যাতে কাহামইয়াতে হাইকে না নরক তো সামগ্রাই তো না হ্যাঁ দিবা না আও গাঙ্কে নরক যে তাবো সানা নিতে গাঙ্কে সানা থা গাঙ্কে যং নিউট্রিশন যং ঠিক মতে চাই তং চাইয়া তং যং তো সাইমাইয়া হে যং বসুক বসুক আবো সাধারণ বরক ফানো হাইনে যং হাই নর্মেলি বরক ফানো যং বাহাইকে সানা নি রক না কিছু আবো না খানা লাইয়া না
1: যং সামানি সামুং দুই যং তো সালাই খেয়ে যং ও সামুং সালাই মানিব কিসা যং ঠিক টাইম কিসা মেইনটেইন খাই জানা নাগো তামনি হিংকে যং তাবুক চাখা তাকিসা তঙে তাকিসা চাখা মহাই তাকিসা চাখা মহাইকে বইয়া যং ঠিক ঠিক চিনি জানা নিব কিসা যং সময় টাইম মেইনটেইন খাই জানা নাগো হিংকে যেমন যং তাবুক

0: pungo breakfast pano chakha mane pungo chakha nang mai chakha chini ti prasarok hungkai to sob somoy no besirbak tongnai to para tongnai rok tai mai ke parok to mai no sawo haya de bat boko hinke mai rok sawo ganga ba go sang iko sung no time kisa kolok khai saya tongi sana nang hai ke se sing ni digest ngo hosom I bukuk nang thik no sangkha ke jeng je samung rong no thik mote masaya am hai rok gang ke chini sak sori rok go belai no hamya bimar hai rok no nuksa go gang ke abo thik mote sing samung no sana no nang nai hinke tam tam rok rok man bimar tam tam bimar rok man ko samung no saya saya hinke hai tai ke obap gang ke chini sori sori ba chini de sini sak sori wa hinke goitar omhai rug rug mano abong kang kai chini u totrawo bothor kotoma ngo je bukhu jotono saimano abo joto borok no siwa henge abo bo kaisa u samung maya ngi ungmani na
1: obap
0: ni bagi ngo asamung kom ungmani bagi masaya to ni maya kisa misa mane to ngo hai pano obo
1: je poriman mote masaya
0: je poriman mote masaya henge am bagi omhai ro ngo abo hungkai u som ayudin komui abaro kai to ke tai o jemon horogunu gya ang thangu
1: e khulko andar
0: e khuko andar mane
1: abo
0: thik no enge aborok bo o obab ni bagino masaya obab ni bagino ongo ga abo kai vitamin a kom ni bagai om hai rok rokungo ta om hai bimar rokungo enge I rickets abo bo vitamin d ni bagingo abo chere rok ni yakung kisa
1: lori
0: chikon mane keke kai yong thang ta
1: mahimo
0: yakung yak yakung chikon chikon ngai keke ngai uyasko ba yasko thutai ma hai ke borok ma hai chehra ang thang borok no khai no sija go je mo amori kets ni chare rok ne chare rok bi bisi nu ungo ngai thui ko mu thang ma busak rogo thui ko mu thang ni thik mote nang samung sa yang ke nin thani wo ni ni busak go thui rogo ko mu thang nai mane anemia am hai rogo ungo gabukai sere rok ni hinke abo buma bu pharok abono belai ke no
1: nai
0: ke ni khanyan dorkar ge tai buma bu pha jodi no borok no saronani manja rang puisa kere ko mota kere amhai rok gangke tabuk sarkar rok borok no bele kene sujuk subidha ri tongo hinke borok go onganwani center rok amhai rok sujuk subidha bolta protek din borok no samugri tongo
1: khichuri
0: ri wo
1: bele kene man thong
0: khichuri wo bele kene e abo bele kene kaham khichuri wo joton man thong protein ka bangoro dal tongo hinke tai borok oro borok vegetables bolte borok tamuri soyabean ruwa soyabean one proman protein tongo মন বাগে বেলেখে কাহাম কেই বরক নগ জতি ন মাসাই আফান উং তংখারাং পয়সা কৰিং তংখা হে বরক অঙ্গনওয়ারি ও থাঙ্গে অসেরে রক দিন পয়সা
1: মাসা
0: হাতিসা পানো মাসা ও হুঙ্গে তো বরনে বাগে কাহাম
1: হাইতাই পুষ্টি ওবা পয়েতা
0: বরনে বাগে পুষ্টি ও ফাতিসা সামা বাই ফানো তব উঙ্গতা আমন বাগে বরক ন অঙ্গনওয়ারি রক ব সসময় চেরে রক ন বমা রহর খাঙ্গে সাও
1: আও কি চিনি মকে টিং থাকে টিং চামনি বিশিং ফানো ববনা চা খাঙ্গে চং পুষ্টি এবা নিউট্রিশন ন চং মানি মান
0: পারা রক চং নুকজাগো যে সব সময় বাজার হাতি চিনি বাজার হাতি রক থাঙ্গই চিনি বড় রক থাঙ্গই পাই চাই মানিয়া আমহাই রক গঙ্গাই ব চং চিনি মান থক মানি তাম তাম তং চিনি বাড়ি রক কাইজা হাই একাবা চিনি নগাঙা গিনি ও তাম তাম মান থক আমহাই সামুক রক গঙ্গাই চং ইকো যেমন মুইতু রক মুটু রক হাই বসং আইরন রক মান থক অমর রক সাকাই হামো হাই তাই পাইথানি রক হাই ও গাজর অমহাই রক ও জায়গা রক মান থক ভিটামিন বেলা খেন কিন্তু চিনি বাজার হাতি রক চিনি
1: গাজর
0: কাইচাই মানো যে চাই মানো আবো বো ঠিক নাইচাই মানো হুকে যদি কাইচাই মাইয়া অমহাই বড় রক তঙ্গু খাইনি ফোন সমর্থ করে ও হাপুং হাতাই টংনাই চিনি হাসাল হাসু কুসুক টংনাই বড় রক বড় তো অমহাই রক মাসাইয়া মান থকিয়া
1: আরো টংনাই মান থ মাজা
0: মান থ মা টং গে বড় রক সজনা ব্লাই বুথাই অর তো বেলাইখেন মান থগ আইরন অর আইরন বেলাইখেন মান থগ অমহাই রক বড় রক সাউই বনু বুসাকনি যে নাংমানো পূরণ খাইমা

0: কে চং ডেলি নিউট্রিশন এবার পুষ্টি গান সামনে জানানি নামগো না কে আবো চায়া গঙ্গা তো চিনি বেমারটা ফাইনি মানো কে উমর তারপর উমর কিসা উমর গবং ওর তো কবা মাতমলে না বৃষ্টিক বুড়া রক বহাইন তারপর গবং মানো বেকরং সাজাগো নিনি বসা রক সাজাই দিবা গাহকে আমি সাজামানি বরংনি গাইসা আর তো ক্যালসিয়াম ক্যালসিয়াম তো বরং তাম নি তাম চাদিন সাই যে যে বেকরং পুকুর সাজাকাই আবার গাইসা নিউট্রিশন মানে তো আরো নিউট্রিশনটা তো কাইসলে গবং মা যে মানে গবং মা খুবই নাম যে সামানি আবার মিনারেলস ভিটামিনস নি ফ্যাট কার্বোহাইড্রেট নি ফাইবার ক্যালসিয়াম আবার তৈসে যে চিনি নিউট্রিশন কে তাবু বৃষ্টিক বুড়া রক বা তাবু গবং মানো মানে বসাক সাজাক তাবু উমর কাসানি ন বি যেমন তাবু চিবরি উমর বি আসা উমর কোনো বাক্সা বেকরং বিসমা আমার সাজাও হিংকে আবার তাম চাদি হিনি সানাই
1: হিংকে তাবুক বুক ঠিক ন সাকা তাবুক নি আসুক আসুক বয়স অংয়াছি ন যত বরক নাই বেকরং সাবো সাক সাবো মাহাই বেবাক নুকজাগো হিংকা বছর তো চিনি সামুনি উপর ন আবো ডিপেন্ড বেশিরভাগ হিংকে চিনি বেকরং সামারকি বাকে হিংকে এক ডক্টর কনসাল্ট খাই নামায় বিশিক যদি তখনকে আবার ডক্টর থাকে
0: আবো ন মানে সামুনি বাকে চিনি তাবো দেরাই টংলা না চিনি সামুখা যাবো কাহাম সামুসে মাসাই পুষ্টি গান চাবো বেলাখানে সার গান মাসাই তো হ্যাঁ
1: ঠিক ন
0: কে যাবো সাথে ক্যালসিয়াম তো বড় বড় মানতো যাবো যেসে সেয়া হামানো যাবো চিনি পারা আমি বড় ফানো যে অ বিঠে জানা নাইয়া জাত মানে অ কখনো সাহা থামানিছে বিঠে চাইয়া ওইন যাতে যিনি সাকন কাহাম তনানি যাইটনানি বাকে হিগাঙ্কে যাম তাম চাওয়িমান তাবো যো ক্যালসিয়াম বড় বড় মানতো হুঙ্গাঙ্কে যে জায়গাও আটা পল নি দুধ নি হাই কম খাংরাই হাই যা যেও গবং মা চিনি টিপ্রাসর চামুক্রি দিবা হ্যাঁ দিবা না হিংকে আবার সানানি মচুঙ্গ মানে তাবো অমর সকচগিয়া বড় রক মানে বৃষ্টি বুড়াং সগিয়াকু রা সগিয়াকু বড় রক নচ তাবো বেকরং সাজাগো চিনি গবামা ন আবার তো ডক্টর বিটি চাকা তো হামনাই থাইপা ন যিয়া সানি নাইকে টংনানি যাম রক চাকাঙ্গে চিন সাক নাহাম টংনানি আবার তৈনি যাবো সালাই দমানি
1: খুব ঠিক ন হিংকে যিনি আবো তেকে সাবো মাসানাই যিনি এক্সারসাইজ বেলা দরকার চিনি বড় রক্তাবুক বেলাকে সামুগ ঠিক আছে যারা সামুং খাই বড় সামুগ ন ইনভলভ টঙ্গ হিংকে যে সামুং খাইয়া বড় রক বা নগ টংনাই রক বড় কিসা চিনি হেলথ নতুই কিসা বসাক নতুই খাইয়া নামাই এক্সারসাইজ রকম দরকার দো সামুং চিনি সামুনি লগে লগে যেন এক্সারসাইজ রকম খাইয়া নাম হিংকে সামুগ তো যেন প্রত্যেকদিন ই যে ক্যালসিয়াম মানতক মানে আমি মুখৈত থাইকত রক যো মা চাও চাও হিংকে এক্সারসাইজ রকম খাইনা দরকার দো যাবি বিশি লগে লগে হিংকে তাইসা চিনি বসাক সামা রক যদি নমহাই রক কমিও তা হিংকে আমনো সানানি হিংকে ই ক্যালসিয়াম ক্যালসিয়ামনি পরিমাণ ক্যালসিয়ামনি পরিমাণ কমি কমিকা কেন বসাক রক বেকরং রক সাবো
0: ভিটামিন ডি ফানো কমি ভিটামিন ভিটামিন যেন নক বিং আসব টংখা দা কক নি কক তাবো গমা যেন বুমা রক তাও সানা থাকে হিংকে যেন তাবো তাবো তো যেন সানা থাকবেন হিংকে বুমা রক বিশেষ খাইয়ে যেন গবং মানো সামগ্র ইনভলভ মানে যেন পাইলেয়া চিন নক নখুনি সামুং বাই যেন পাইলেয়াঙি দো হিংকে অজরাও যেন অমহাই সাকন যেন নাইকল নানি যেন সাকন বাহাকে কাহাম ধরে নাইকল নানি যেন জরা মাইয়াং থ বাকসাবা সেবু খাই বাকসাবা নক নখুনি বাকে পাইলেয়া বাকসাবা হাবা থাই থাঙ্গো আমহাই হিংকে যেন অজরাও নাবো বুক সামানি যে যেন চিনি সাকন কাহাম ধরে হিংকে এক্সারসাইজ ইসা জরা নাইটুগুই টাইম যেন বাহাকে নাইটুগুইমান মামুই সঙ্গে সিগাং যেন কয়টাও বাসা খাহাঙ্গে যেন জরা মানিমান যে অম হাই রক এক্সারসাইজ খাই যোগি যোগিং রক খাই টংনানি আও বেলাকে নাম কমানি ন হিংকে বৃষ্টিক বুড়ানো নজে সামানি দুধ দো ন কাহামগা চালনা নাম দুধ বেলাখানে ক্যালসিয়াম গবং মানতগো কাহাঙ্গে আ জায়গা যেন তামহাই চিনি
1: শাক সবজি গ্রিন ভেজিটেবল
0: যে গ্রিন যে কখরাং জাতীয় মানে আরও যেন মানতগো চিনি কামি

0: dalo samprane obab kre kaipena se jaga kre jing chang thang ga jinin biti a bebak sa nang kongmane po jinin basag ne bagay pia ba jing chini ya jinin basago bo mani nyo jing za khan ke jinin bemar no jing ka shu iton man jing bemar ngye iton man abo pia jing chi ya ga hai ni bagay nyo tawana tong na inchai kami tong na rogba hai nyo karak no bro ba hai nyo nutrition ne obab kre borok bahino krak ang babno khakhayo borok dalo sampra nin thalik nini mukhon nin tam tamo chini bolongni amhai mukhon chok amharok chawino chini borok ragi tong hedi bana
1: abo thik
0: ke abno ke jung to tai bo salai mano je nutrition ga to chini borok rongni bagi nangkok mani no ke chini yago bisi jora rong bo kri khaba Paitago, Kami, Amjani, Borok, no. Tabukbo, Pusti, no, Asak Sisiako. Pusti Tamo, Abazakajin, Baitam, Kahamabro, Sisiako. Gaboran and Tamas Hananimusum. Boran and Tamas Hawi, Jetsun, Samun, Bukitan, Kahamgazitan, Jora, no, Nais, and Abnakisa Sakinade.
1: Paitago, Amono, Hananimusungo, Jinny. Kanai tomai takuk tai bukuk ro no bises kira tini para kami amcero go tomai ro borokno tebo mane sanamu chungwa je samungno seng sawi tini busak hamnai am hai samorono no seng sana nango ge jora tini bororok rang pusa kuri ang tompu pano borok tamo tamo sana nang amono borok paisai me pano je man thok mani amorono no seng sa jangai ne para rok je man thok mani jemon ang saka o green vegetable rok sezana blai butai amorok belai ken nang kok mani hinga amorok no no sa jangai hinga tai je buma bu phang nai rok Sere rokno borokno sarana nangnai kahamke ke tai skulo tai kese kok abot buskango sana pok thaka sere rokno tabuk ni gopmen hoite skulo mid de mil boru to henga ab mid de mil rok romane abo belai khena abo rogo aro rogo bo sere rok mai masa wo mai no masa wo ro borokno alada alada sobji alada da mukhitung bai khai borok naro sarbo ke aboro gobo abobo kaham no onganwari center go je sere rok no obo to rohanana nango awo angachen chini buma pharno belakhin koyo onganwari rogo sere rok no obise je sakapan borok no rohdi pratek din borok oro borok ni sanani Mantogo, borok je samani azaga bo protein hai ke bo mai samoron aro sariwa ambagi onganwari rogo sob sobon yoro honangtu chini buma bu phan janai rok inge tai kaisa kok je chini pregnancy mother je bohog busa ganang to nai rok borok no bo ang borok ni nok ni nok dukhung ni borok rok no tai bon busai ngai no bo beleke na sana mo songo je beleke bono extra care ronani dorkar bono naikini khai দরকার মানে সামগ্রী তুই তাই মানে সা খামানি তুই কারণ বোমা যেখানে বোমা সা খাঙ্গাইছে বুসা রকব বুসা বুকা হাম আসাইনি হ্যাঁ দেবা হিঙ্কে বরগুন আমন অঙ্ক কুসার চামুন
0: নাইকুলি
1: চালানি বাকি
0: আহ হিঙ্কে বুকুক নব হাজার মানমান বাকি হামবাই আমাকে সানানি মসঙ্গ পাই থাক যং যে তাবুক ব সিজাইয়াক গবাং মা বরক রক চিনি যে বরক রক তাবুক ব যং মাসে মানিয়া কামিয়াম জয় ফানো যং মানানা ককরি চিন দালো সামপ্রাও ন যং গবাং মান পুষ্টি আমহাই মানথগ যং পারন পু নংথং মুসুকংথং টকংথং যং রিউই চাও গে আজাগা যং জামানি বারণ বাজং হাতির বজং ফালাই রং পুষাবো আজুই মানো গে আমহাই যং বুমা তাই নক নুখুনি বরক তৈ বসাই বিহ বসাই রং নহামকে খাসি নাই নাকলাই যে যে চিনি বসাবতে নাই থাকে চিন নক নুখুনি হামগ্রাই রোগ সুখ বেমার বেমরং কাটে তঙে যং সামু কাহামনে যং চালানি নাগো তৈ তাবুক তো গবাং বাজার হাতির যং পাইজানা থাকে কাহামকে যং অবো যে সারগ্রী অবো যে অর্গানিক নি যং সাইমানিয়া হাইনি বাকিন যং নিজে কিচেন গার্ডেন হাইকে বা যং নগ্ন খুঙ্গ বারি অক্টা খাইকে হাঙ্কে ব যং চাবাই বারানব যং কামি আমচাইনি যে বাজার গো আমহাই ফালিব হাতি রক চাই মানো কাহাম কাহাম চিনি চামু রক মাংস মুসি চা

কেন যে চ রাঙি গান কেন যে যাব প্রোটিন মানথগো আবৈ বড়কে যাবো কামিয়াম জায়গ অবন যে হুক রগ যিনি গবং মা হুকনি মানে রোগ মানথগো হে কামি রগো তাইব হা রোগ কাহামক অর্গানিক চামুর মানো হিকে অবন যালাইনাই যাতে যিনি বড় মনে সঙ্গেই যাকমাং ঈশ্বর হকা কায়তর যে সাম রানী যে চিনি সাকমাং যে বতলাং সজরতেন যেমার কফা বিটনার বাকে হিকে যামুসে আসল কাহামকে নাম চিনি সামুন যাহামকে যব কাহাম বব হামিয়া আবার সিনা নামায় তে হা বতঙ্গ চিনি বাকে হাওব যতন ফল ফকলা যাইজাই মানো ও যে থাইমানি বাই আবনো যারা গানকে আবনো ফালেব যাই কবি মানে গাহাম পাইছে মানো যে জায়গা চিনি মানথ গিয়া আমি হাই রে বেলাখেন চিনি বড় রোগনি বাকে অভাব নকরে নিউট্রিশন পুষ্টিন মানা থাকে তাই যাক নাইনি রকম গদালাই তো নামায় চিনি বব চিনি সাকমাং যাহাম বব হামিয়াবো সিনে বাকে

0: আকাশবাণী আগরতলা তাবখানা বাহিনীর চাপং চামুং খরান অন্য ভামনি দেবর্মা।
1: না জানু চমবি

0: আশিকজোৰা বামুণী দেৱৰ মানে খুক্তিৰে চবজাগৰ চমংখানা বাইকা আকাশবাণী আগৰতলা অৰণ পাইকা চিনি তিনি শৰ্ণি কংবৰক আৱৈ পাণ্ডা যতন হৰ কাহা
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত উদ্যোগ বিকাশ যোজনা রসায়ন বা ভব্যা রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে পদত্যাগ করেছেন। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে কমনওয়েলথ গেমসে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য

0: খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: पेपर लीक घटना से अब तक पिछले ढाई महीनों में अनेक विविध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। सरकार ने अभी कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया।
0: কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: लगभग दो घंटे चली सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও শ্রী নাড্ডা জানান। এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
3: डिमांड है तीन, उनमें से दो डिमांड कॉम्पेंसेशन और एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी, उनसे सरकार पॉजिटिव है।
0: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা পঞ্চম দিন লোকসভার সাধারণ সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। প্রথমবার মুলতবির পর দুপুর ১২টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভাতেও আজ দুপুর দুটোয় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল ২০২৬ পেশ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে করা আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়।
4: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। পুলিশের অতিরিক্ত কমিশনার এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও জানানো হয়েছে। এদিকে অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকে সুস্থ নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, ২০১৪ সালের পর থেকে দেশের মেডিকেল কলেজে সংখ্যা ৩৮৭ থেকে বেড়ে হয়েছে ৮৪৪, এর ফলে বেড়েছে মেডিকেল কলেজে আসন সংখ্যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৬ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাবিয়া রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল।

প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় চতুর্থ লাইন স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে, যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত 3,000-এর বেশি রেল স্টেশন এবং 13,400 কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। এদিকে যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণব জানান। অপর এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, গত কয়েক বছরে ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং এর সম্পর্কিত নানা ঘটনাবলী ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। লোকসভায় এক লিখিত জবাবে শ্রী সিং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সহ অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা এবং পুনর্জীবন প্রকল্প ও প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত রিপোর্টগুলি ভারত খতিয়ে দেখছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় সাম্প্রতিক নানা ঘটনাবলীকে প্রাধান্য দেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় দুবছর আগেই তিনি ইস্তফা দিলেন। সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকাটি আটক করে। গত 22 জুলাই নৌকার 4 আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্যাস্ট্রোক সাঁতারে সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রিস্টাইল প্যারাসুইমিং ইভেন্টে রবি ভীরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। চীনের হাংঝৌতে ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের সাইনাম রূপো জিতেছেন। 22 বছর বয়সী এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতুমা বুবাক রকংখা সঙ্গমুং কংবলাই কেসেকেরেং অংমা পাটিমুং আমজগনা রগৈ তিনি কেন্দ্রনি মন্ত্রিসভা ফাস্টেগ দরবার খানানি বাকে স্নামগ্রামা বিল গসিমুং রেখা তিনি উল্টরটনি বিশৃঙ্খলিন পায়েনু সালচুকু রমৈ চলিনাই রথযাত্রা তের আগিনী পুলিশনি দাগিনাই অকরা অনুরাগ থৈমানী পাটিমুং তৈয় এস পি বেরেম আমজগনানি দাগিমুং রেখা হাস্তিনী বারজা মানজাক পুলিশ দাগিনাই অকরা জি এস রাও সিপাহীজলা হাঙ্কর বেরেমনি সুব্রত মুখার্জী কাপ ফুটবল বাতাইমুং তিনি সুনামুরানী স্পোর্টিং এসোসিয়েশন থংখলাও সংসা জাখা তাবুক ককতুমা শুক্রবৈ সঙ্গমুং কংবলাই কেসেকেরেং অংমা পাতিমুং আমজগনা রগৈ তিনি কেন্দ্রনি মন্ত্রিসভা ফাস্টেগ দরবার খানানি বাকে স্নামগ্রামা বিল গসিমুং রেখা সংসদ ভবন

0: সাজাক মন্ত্রী সভানী ককলাম সালাইমানো তৈদুলখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অসনাম গ্রামা বিল বস্কাং হাতি বারণ সংসদ তিসাজাগৈ মানো মন্ত্রী বক্রক বিডিও কক মুং কাইসাব সাকা স্রংনাই রকনি বিশারং বিশি এরং অংয়া তৈন নাহারৈ হাপাং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো তাই দায়িত্ব আমজক মুং নাহার জাকফিরখা ব সাকা সং মুং ব্লাই কেসে কেরেং অংমা মুং সা চিকন পাটি মুংয়া আব রাসাই রাসাই স্রংনাই রক তাই মা ফাসংনে বাগৈ বেলাইখা খামজাকনাই কক
1: पर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले ढाई महीनों में अनेक विविध कदम उठाए गए।
0: কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডা তাই ডক্টর জিতেন্দ্র সিং তিনি দিল্লি কাতাল দরবার ফাং বক্রকনি আদং রকবাই মালাইখা পান্ডানি উল কক তুমা থুমনাই রকবাই কক সালাইথানি মোচাং নাড্ডা সাকা পান্ডাবো বরক আমজক মুংনি রায়দাস নাম ফিরনা নরগৈ দরবার ফাং বক্রকনি সামুং রকন খালো গৈ খনাকা মোচাং নাড্ডা সাকা দরবার ফাং বক্রক কাইথাম সানমুং কতর ইয়াফারকা তাই আমজক মুংনি সং মুং ব্লাই নংখরমানি কাসুনা নরগৈ কিচাসক রায়দা সলাইনানি কক বিতিব রেখা ইয়াং কেন্দ্রনি সংসদনি মন্ত্রী কিরণ রিজিজু সাকা আমজক মুঙ্গ রায়দা চাইয়া কাসুনা বাগৈ বিল রাক্তু বুনানি লেয়ারিয়া তৈ আবুনি বাগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফান রেখা স্রংনাই রকনি থিনাং মোথাং নারগনানি বাগৈ হাপাং নাংকুমানি আপ্রি রমৈ টঙ্গো সংমুং কংব্লাই নখরমানি কাসুমানো বাগৈ ফাস্টেক দরবার খানানি তাই খারতা গনাং রকন ক্রাক মাজরা রনা বাগৈ সংসদ কতাল স্নামগ্রামা বিল তুবুনা বাগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কক রুমানি উল সাল নৈচিদক চাইয়া তংমানি রসাইনাহারকা সুনম ওয়াংচুক কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডা তাই জিতেন্দ্র সিং নি মানজাক মুংবাই অয়া প্রেরমানো লামসগৈ সুনম হাকতনি লুকরকন কচাং কচাং তংনানি বাগৈ কয়খা কুরজা থাইকলাইও রংনি সেপ স্নাম ফিরমুং তাই সংমুং কংব্লাই কেসে কেরেং অংমা পার্টি মুং নতুয়ে ককফিল দিনানি সানমুং সানী মোচাং ওয়াংচুক থাংনাই তালনি নৈচিচা সালমারিনি সিমি চাইয়া তংনাও আচুকমানি দিল্লি পুলিশ শাখা হদালামো এরেং কক আওয়াইমা পাকিস্তান রেগজা কাইব্রইরা চার্চি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ন সাই ব্লক লাইজাখা অ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রক স্রংনাই রকন তেই শিকলা শিকলি রকন ফ্যামলক মুঙ্গ ক্লাই রানানো নাহারি এরেং কক পিরই তংমানি দিল্লি পুলিশ লুকো রকন মুংসাসক ককথুম পৈতু খ্লাইনা সকাং এবার শেয়ার খ্লাইনা সকাং আবনো চেরি নাইনানি কয়মুং নারেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমাখনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকে লগ ইন খাইলাই দি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তেই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আইআর নিউজ চ্যানেলস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মাননাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আইআর নিউজ আগরতলা তেই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক সালমারি ককতি সালনি ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরামনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা তিনি উল্টা রথ নিবিশিংতই পায়ানো সালচুকু রময় সলিনাই রথযাত্রা তের সারিগ আগরতলানি জগন্নাথ জিও মোতায়নক ইস্কননি চেতনবাই আগরতলানি পূর্বাসাবস্কাং নিসিমি তেই আশ্রম চমোহননি হরে কৃষ্ণ ইস্কন মোতায়নক নিসিমি মোতাই জগন্নাথ বলরাম তেই সুভদ্রা মোতায়নতুয়ই চিত হিজাক রথ আগুলিনি জুদা জুদা লামা হিমলাই মোতায়নগ কিফিলই থাংলাইকা বাইখুরা জুলাইবাড়ি বিলনিয়ানক হবই সালগ্রা হাঙ্করনি জুদা জুদা আমচাইয়ব তিনি উল্টা রথ নিতে সংসার জাখা আগিনি পুলিশনি দাগিনাই অকরা অনুরাগনি থৈমা পাটিমুংন তিনি এস পি বেরেমো আমজকনানি বাগৈ দাগিমুং রেখা হাস্তিনি বারজা মানজাক পুলিশ দাগিনাই অকরা জি এস রাও আবনো আমজকনায়ানো সালথাং হাঙ্করনি পুলিশ সুপার নমিত পাঠক বন চুবাওয়ানো ইয়াকবারা পুলিশ সুপার দ্রবনাথ তাই সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব অ দরবাব পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ তাই সাইবার ক্রাইম ইউনিটনি চুবাচুব নাহারৈ মানানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন খুং বাচি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এবং মিনি অ্যাম্বুলেন্স সেপ চলখলাই রেখা অ অ্যাম্বুলেন্স রকন হাস্তিনি কাইবাচি ব্লক রহর জাগানো মন্ত্রী মোচাং দাস শাখা অ অ্যাম্বুলেন্স রক বাই মালমাতা রকনি নাইমোথাং রথানি কাইসা নাংকুকমানি সামুং সা সাওয়ানো মালমাতা রেনাই রক বরকনি মালমাতা শাখাম সেন্টারত লাংনানি বাগৈ 1962 অ টোল ফ্রি নম্বর কল খাইকেন মালমাতানি শাক নাইনাই রক থাঙ্গৈ সগৈয়ানো তাই মালমাতানি শাক আমজক নাইয়ানো হাপাং মেডিকেল কলেজ ডিগ্রি তাই মাস্টার ডিগ্রি ও আচুক থাই

0: বাংলা খা তিনি লোকসভাও সা খামতাই নুখুং হামগ্রাই মন্ত্রী ইয়াকসু অনুপ্রিয়া প্যাটেল সাকা 2014 বিশ্ব হাকতর মেডিকেল কলেজ কাই থামরা চারচি সিনি তংমানি তাবুক আবো বাঙ্গই এংখা কাই চাররা ব্রৈচি ব্রৈ অজরাব ডিগ্রি নি আচুকথাই কাই বাচিসা সাই থামরা ব্রৈচি চার তংমানি বাঙ্গই কাইসা রাসাই থামচিচুকু সাই ব্রৈরা চারচিচুকু তাই মাস্টার ডিগ্রি ও আচুকথাই কাই থামচিসা সাই সারা চারচি বানি বাঙ্গরি বই কাই চারচি দক সাই থামরা দকচি খ্লাইজাখা ভারত সের থামরা বাচি ফার্স্ট বেরেমনি পুইলা হাকতনি এক্সপেন্ডেবল চুতারবু জেট ইঞ্জিন নামখা ও ইঞ্জিন নাইমথাংসেরি নাইমা তৈ ডিআরডিউনি গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্টস নামখা আবনুরগৈ নাইমথাং তাংরা তৈ ডিআরডিউনি চেয়ারম্যান রাজেশ কুমার সিং জিটিআর তাই আবুবাই গদালজাক রক্ন খা কাহাম ইয়াফারকা সিপাহীজলা হাংকর বেরেমনি সুব্রত মুখার্জি কাপ ফুটবল বাতাইলাইমুং তিনি সুনামুরানি স্পোর্টিং এসোসিয়েশন থংখলাব সংসা জাখা হাংকরনি বিশিং তংনাই সুনামুরা বিশালগড় তৈ জম্পুইজলা বখাকসেনি উমর বিশি চি বাজরানি চলাবে দেখতে উমর বিশি চিসনি জরা ব্রীবে দেগ যতই কাইচার বদল মানজাগানো জেলা বেরেমনি চ্যাম্পিয়ন বদল রক বুসকাংনি হাস্তে বেরেমনি বাতাইলাইমুঙ্গ মানজাগানো তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রীয় সিপাহীজলা সালথাং তৈ সালগ্রাহাঙ্কর কবাং বাতৈ ওয়াউইমানুহনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখুং খনাশালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তৈ খামানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিনি দশমিক ব্রৈ ডিগ্রি তৈ খামানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পাইনানি সেখান ককতুমা বুবাক রক তৈ বাইসা সাফিরু সঙ্গমুং কাংবলাই কেসে কেরেং অংমা পার্টিমুং আমজকনার গৈ তিনি কেন্দ্রনি মন্ত্রিসভা ফাস্টেক দরবার খানানি বাকে স্নামগ্রামা বিল গসিমুং দেখা তিনি উল্টারটনি বিশিংতৈ পায়ানো সালচুকু রমৈ চলিনায় রথযাত্রা তের আগিনি পুলিশনি দাগিনাই অকরা অনুরাগনি থৈমানি পার্টিমুংন তিনি এস পি বেরেম আমজকনানি দাগিমুংরেখা হাস্তেনি বারজামানজাক পুলিশ দাগিনাই অকরা জি এস রাও সিপাহীজলা হাংকর বেরেমনি সুব্রত মুখার্জি কাপ ফুটবল বাতাইলাইমুং তিনি সুনামুরানি স্পোর্টিং এসোসিয়েশন থংখলাও সংসা জাখা ককব্রক বাই ককতুমা পরিমুং তিনি বাকে অরণ পাইখা উল্লি ককতুমা আবাই এঙ্গানো খনাফুং দামসনি দামৈ সতী ব্রীচিব
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছেন। আজ উল্টো রথের মধ্য দিয়ে সমাপ্তি হবে নদিনব্যাপী রথযাত্রা উৎসব। সিপাহীজলা জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তের লক্ষ্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া বিল অনুমোদন করা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খসড়া বিলটি আগামী সপ্তাহেই সংসদে পেশ করা হতে পারে। এদিকে গত রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের পর থেকে গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যাতে একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয় তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সামান্য বিষয় নয় এবং এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবক

0: অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
1: পেপার লিক এ কোই মামুলি বিষয় নাই, লাখো বিদ্যার্থী আর উনকে অভিভাবকো কে লিয়ে বহুত হি পীড়াদায়ক। আর ইসলিয়ে পেপার লিক ঘটনা সে আব তক পিছলে ঢাই মহিনো মে অনেক বিত কদম উঠায়ে গয়ে।
0: কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে প্রধান বিচারপতির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী নাড্ডা বলেন যে বৈঠকে তাঁরা পরীক্ষা পদ্ধতির সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির দাবিগুলি ধৈর্য সহকারে শুনেছেন। শ্রী নাড্ডা বলেন প্রধান বিচারপতি তিনটি প্রধান দাবি পেশ করেছেন এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কিছু সংস্কারের পরামর্শও দিয়েছেন। এদিকে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন পরীক্ষায় অসদুপায় রোধে একটি কঠোর বিল আনতে যেন কোনো বিলম্ব না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে ফাস্ট্র্যাক আদালত গঠন এবং অপরাধীদের কঠোর শাস্তির লক্ষ্যে সংসদে নতুন খসড়া বিল আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পর 26 দিন পর অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে নেওয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সোনম দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে জবাবদিহির দাবিতে শ্রী ওয়াংচুক গত মাসের 28 তারিখ থেকে এই অনশন শুরু করেছিলেন। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 50 মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এবং মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50 ব্লকে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী শ্রী দাস জানিয়েছেন এই অ্যাম্বুলেন্সগুলি প্রাণীদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত প্রাণী পালকরা তাদের পশু পাখি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অপারগ তারা 1962 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে প্রাণী চিকিৎসকরা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন এবং প্রাণীদের চিকিৎসা প্রদান করবেন। দিল্লি পুলিশ জানিয়েছে সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং গুজব ছড়ানোয় পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করে ব্লক করা হয়েছে। এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ছাত্রছাত্রী এবং যুবকদের বিভ্রান্ত করার জন্য গুজব এবং মিথ্যা দাবি ছড়াচ্ছিল। দিল্লি পুলিশ জনগণকে কোনো তথ্য বিশ্বাস করার বা শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়ার অনুরোধ করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো আজ সন্ধ্যায় ধর্মনগর টাউন কালীবাড়িতে রথযাত্রা কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। কালীবাড়ি থেকে তিনি রথের সুসজ্জিত শোভাযাত্রা দেখেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ উল্টো রথের মধ্য দিয়ে সমাপ্তি হবে নদিন ব্যাপী রথযাত্রা উৎসব। বিকেলে আগরতলার জগন্নাথ জিও মন্দির, ইস্কনের উদ্যোগে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে এবং আশ্রম চৌমুহনির ইস্কন হরিকৃষ্ণ মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ নিয়ে সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মন্দিরে ফিরে গেছে। বাইখোড়া, জোলাইবাড়ি, বিলুনিয়াসহ দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে আজ উল্টো রথের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। প্রাক্তন পুলিশ মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ SP পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক GS রাও। মামলার তদন্ত করবেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, তাঁকে সহযোগিতা করবেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ এবং সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব। এই মামলায় পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নিতে পারবেন। ঊনকোটি জেলা প্রশাসনের

যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে 210 জন আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসকগণ যথাক্রমে অর্ঘ্য সাহা এবং সাগর শোভন দেবনাথ, কৈলাসহরের এসডিএম শান্তিময় দেববর্মা প্রমুখ। সরকার মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে। আজ লোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানান, 2014 সালে দেশে মেডিকেল কলেজ ছিল 387টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 844টি। এই সময়ের মধ্যে স্নাতক আসন 51,348 থেকে বেড়ে 1,39,489 এবং স্নাতকোত্তর আসন 31,185 থেকে বেড়ে 86,360 হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব শৈব তীর্থ ঊনকোটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামো বিকাশের বিষয়টি আজ লোকসভায় উত্থাপন করেন। ঊনকোটির ভাস্কর্য এবং শিল্পকর্মের সংরক্ষণ এবং ক্যাফেটেরিয়া নির্মাণে বিশেষ উদ্যোগ গ্রহণ করায় কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে তিনি শ্রীদেব ধন্যবাদ জানান। সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা আজ সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমা থেকে অনূর্ধ্ব 15 বালক বিভাগ এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ মিলিয়ে মোট 8টি দল অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলি আগামী 28 তারিখ রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলায় সিপাহীজলা জেলা এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তে ফাস্ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছেন। আজ উল্টো রথের মধ্য দিয়ে সমাপ্তি হবে 9-দিনব্যাপী রথযাত্রা উৎসব। সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ চিত্রভানু ভৌমিকের লেখা ওরা হার মানে নাই নাটকটি শুনলেন। আকাশবাণী কৈলা শহর। এখন নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

0: এতক্ষণ নজরুল গীতি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় সংবাদের।
1: হেডলাইন্স: ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভস ড্রাফট বিল টু সেট আপ ফাস্ট ট্র্যাক কোর্টস অ্যান্ড স্ট্রিক্টার পানিশমেন্ট ইন কেসেস অফ পেপার লিকস অ্যান্ড এক্সাম ম্যাল প্র্যাকটিসেস। ন্যাশনাল টেস্টিং এজেন্সি টার্মিনেটস 47 অফিসিয়ালস। ইউনিয়ন মিনিস্টার্স জে পি নড্ডা অ্যান্ড ডক্টর জিতেন্দ্র সিং মিট সিজেপি ডেলিগেশন ইন নিউ দিল্লি। ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যাপ্রুভস নিউ রেল লাইন্স ইন কর্ণাটকা আন্ধ্রপ্রদেশ অ্যান্ড নিউ কেমিক্যাল পার্ক স্কিম টু বুস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। Proceedings of both houses of parliament remain disrupted amid ruckus by opposition. Heavy rains continue to lash several parts of Gujarat, affecting normal life. And in ISSF Shooting World Cup, Sanyam wins silver medal in women's 10-meter air pistol event in China. And now the news in detail. The Union Cabinet today approved a draft bill to set up fast-track courts and to ensure stricter punishment in cases of paper leaks and exam malpractices. The Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi at the Parliament House complex approved the draft bill. Sources told Akashwani News that the proposed legislation is expected to be introduced in the Parliament next week. In a video message yesterday, Prime Minister Modi had announced about bringing a bill with provisions of strong action in cases of paper leaks. Meanwhile, in a major bid to bring out serious examination reforms, the National Testing Agency has terminated 47 officials from service. According to sources, legal and criminal actions will also be taken against some of these officials. This is part of a complete overhaul of NTA that has been in controversy over paper leaks. Union Ministers J.P. Nadda and Dr. Jitendra Singh today met the CJP delegation in New Delhi. Talking to media after the

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে সমবেত কণ্ঠে বাংলা ব্যান্ডের গান শুনবেন।

বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এবারে হিন্দি ছায়াছবির গান শুনবেন। ছবির নাম তুমবিন।

উদিত নারায়ণ এবং অনুরাধা পারভারের কণ্ঠে তুমবিন ছবির গান শুনলেন। তার সাথে সাথেই বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। আজ শুনবেন শরৎবাদন, শিল্পী আলী আকবর খান।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন। শিল্পী ছিলেন আলী আকবর খান। আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একটি বৈঠক করেছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। শুটিংয়ে চীনের হাংঝাওতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনম। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থা সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP-র বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারের সুপারিশ করেছে তারা।
1: सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও JP নাড্ডা জানিয়েছেন। ওই প্রতিনিধি দলের সদস্য CJP-র মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
2: डिमांड है तीन, उनमें से दो डिमांड कॉम्पेंसेशन और FIR का विड्रॉल और सॉवरेन गारंटी, उनसे सरकार पॉजिटिव है।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA-র এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা UPSC-র প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে NTA জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে প্রফেসর কে রাধাকৃষ্ণের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। NTA চুক্তিভিত্তিক হিসাবে প্রাথমিকভাবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে। এদিকে এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। নেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন উভয় সভা সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। আগামী সোমবার ফের সভা বসবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমের প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং AI নির্মিত। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 300

0: থেকে বেড়ে 844 হয়েছে। এর ফলে স্নাতক স্তরে আসন সংখ্যা 51342 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,39,489। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববার রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন এবং মল্লারপুর নৈশভার যৌথ উদ্যোগে বীরভূমের মল্লারপুরের দীক্ষা ট্রেনিং সেন্টারে দুদিনব্যাপী একটি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম আয়োজিত হয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভিবিজি রামজি আইন 2025, নেশামুক্ত ভারত অভিযান এবং এক পের মাকে নাম প্রচার অভিযান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচিতে 300 জনেরও বেশি সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। দুই শীর্ষ নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বচ্ছ জ্বালানি, যোগাযোগ এবং উদ্ভূত প্রযুক্তি সহ একাধিক বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এর অন্যতম কারণ।
1: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: চীনের বিষয়ে মুখপাত্র বলেন, ভারত কোনো বিষয়ে সে দেশের সার্বভৌমত্ব খণ্ডন করেনি এবং এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারতীয় নাবিকদের মৃত্যু প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, বাণিজ্যিক জাহাজ ও তার নাবিকদের উপর আক্রমণ চালানো কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল আনসিট্রালের 60তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, এই কমিশন অন্তর্ভুক্তিমূলক, ঐক্যমত এবং বিভিন্ন আইনি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতিগুলো বজায় রেখেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। ভারত ইসরায়েল প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হয়েছে। নতুন দিল্লিতে গত 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলা এই আলোচনায় উভয় পক্ষ প্রস্তাবিত এই চুক্তির বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তার কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় 2 বছর আগেই তিনি ইস্তফা দিলেন। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার উদয়পুর কিলা সড়কের কাদুনালার কাছে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে একটি গাড়ির ওপর পড়লে 13 জন নিহত হয়েছেন। লাহুল স্পিতির ডেপুটি কমিশনার তথা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন কিরণ ভাদানা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গাড়িটিতে চালক সহ মোট 13 জন যাত্রী ছিলেন এবং এই মর্মান্তিক ঘটনায় তারা সকলেই প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং লাহুল স্পিতির ডেপুটি কমিশনারকে ব্যক্তিগতভাবে উদ্ধার কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের জেরে একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর গুজরাটে আজ ভারী বৃষ্টি হয়েছে। পাটান জেলার রাধানপুরে 9 ইঞ্চিরও বেশি এবং শান্তালপুরে প্রায় 9 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

0: আগামীকাল রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং রাজ্যের 7টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ উল্টোরত উড়িষ্যার পুরী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় এই উৎসব উদযাপিত হচ্ছে। পুরীতে অসংখ্য মানুষ গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার উল্টো রথযাত্রায় সামিল হন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ এবং নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে উল্টো রথযাত্রায় জনসাধারণ সামিল হয়েছেন। শুটিংয়ে চীনের হাংঝাউতে অনুষ্ঠিত ISSA বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনাম। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন কীর্তন শুনবেন শিল্পী ঝুনু রায়।

গৌরী নয়নে জল দেখে। এক ভক্ত বলেছেন, যে গঙ্গার উৎপত্তি গোবিন্দ চরণ কোমল হতে, আজ সেই গঙ্গা গৌরী নয়নে উঠেছে।

এতক্ষণ কীর্তন শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কৈলাসহর। এখন

0: Five-time world champion Vishwanathan Anand has taken charge as interim president of the International Chess Federation after President Arkady Dvorkovich was placed as on the EU's latest sanctions list. FIDE said Anand will serve as interim president for as long as Dvorkovich remains subject to sanctions under Swiss and EU laws and regulations. And now before we close, here are the highlights once again. India objects to UN's silence on strike in Pakistan-occupied Jammu and Kashmir, rejects Pakistan's Kashmir remarks at Security Council. Pakistan's Rights Commission says media freedom in the country is under threat. Bangladesh President Mohammad Shahabuddin resigns on health grounds. US imposes fresh tariffs on imports from China, EU, UK and 57 other trading partners. Spain declares national emergency following wildfires across Madrid region. And in ISSF Shooting World Cup, Sanyam wins silver medal in women's 10-meter air pistol event in China. That concludes tonight's World News. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, সকাল 6:02 অমৃতবাণী, 6:07 ভক্তিমূলক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন, 12:30 মনের মত গান। একটায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 কীর্তন, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 3:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই পুনরায় বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 মনসামঙ্গল, 7:00 ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 রামধনু, 8:30 লোকগীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির

নতুন 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 অতুল প্রসাদের গান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 33 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।